একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। চতুর্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। আর ঠিক তখনই ভ্যাটিকানের প্যাগান ধর্মের সমস্ত আর্কিটেকচার ধ্বংস করে ফেলা হয়। পরে এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বিভিন্ন পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং পুরনো আর্কিটেকচারগুলোকে খুঁজে বের করার কাজ শুরু হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে। আর তারপর হ্যাঁ, 1939 থেকে 1941 সালের মধ্যে পোপ দ্বাদশ পিউসের নির্দেশে এই ব্যাসিলাসটা পুরোপুরি উদ্ধার করা হয়। ভ্যাটিকান সিটির জনসংখ্যা জাস্ট অ্যাবাউট 800। এটা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ। এছাড়াও সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ডটাও এই দেশটার দখলে। এখানে এসে বুঝলাম যে ভ্যাটিকান সিটির শাসন কাজে আর রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে ইটালিয়ান ভাষায় ব্যবহার করা হয়। মানে যারা একটু হাই পোস্টে কাজ করেন তারা নিয়মিত ইটালীয় ভাষায় কথা বলে, ওই সরকারি কাজের সুবিধার জন্যই। তবে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কেবলমাত্র ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির বাসিন্দারা সবাই রোমান ক্যাথলিক। এখানেই একজন সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারলাম যে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র পাদ্রীদের বসবাসের অনুমতি প্রদান করা হয়। 2500-এরও বেশি মানুষ প্রতিদিন ইতালি থেকে ভ্যাটিকান সিটিতে কাজ করতে আসেন ও রাতে আবার ফিরে যান। আর আমার এই ভ্যাটিকান সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: তোর পাশে।
1: ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা ছোট্ট এই দেশটা। এটা আসলে ইটালির রোম শহরের ঠিক মাঝে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নেই, তাই ইটালি থেকে পাইপলাইনের মাধ্যমে এখানে জল আনা হয়। শহরটি মূলত একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। একটু আগেই আমরা দেখে এসেছি লার্গো আর্জেন্টিনা স্কোয়ার, একটা পুরানো রুইন্স বা ধ্বংসাবশেষ। ছখানা ভাঙা থাম শুধু দাঁড়িয়ে আছে কিছুটা জায়গা জুড়ে। পোড়ামাটির কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো জায়গাটায়। এখানে ঢুকতে কিন্তু আমাদের টিকিট কাটতে হলো, তার মূল্য নেহাত কম নয়, 5 ইউরো। তা এত দাম দিয়ে টিকিট কেটে শুধু কি এই থাম বা পিলারগুলো দেখতে পাব? না, আসলে এই জায়গাটার আসল মূল্য অন্য জায়গায়, আর সেটা জানতে হলে শুনতে হবে একটা সত্যি ইতিহাসের গল্প। আমাদের গাইডের কথা মতো ঠিক এখানেই পড়েছিল ওনার মৃতদেহটা। হোক না সেটা 2000 বছর আগের কথা, তবু ওই কথা শোনার পর ওই সামনের মাটির দিকে তাকালে একটা যেন শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। হ্যাঁ, দু চোখে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তাদের সবার চোখেই হিংসা আর লোভ। হাতে ধারালো অস্ত্র সূর্যের আলোয় ঝলসে উঠছে। এদেরই এতদিন বন্ধু মনে করেছিলেন তিনি। পিঠের আঘাত থেকে ততক্ষণে অজরে রক্ত পড়তে শুরু করেছে। জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছে দুনিয়ার সব থেকে ক্ষমতাবান মানুষটার। কে নেই ওই ঘাতকদের দলে? লঙ্গিনাস, ট্রেবনিয়াস, এলিনাস, অন্তত 20টা ছোড়ার ঘা পড়েছে এই মানুষটার পিঠে। 21 নম্বর এবং শেষ আঘাতটা এলো তার পরম বন্ধু মার্কাস ব্রুটাসের থেকে। মুখ থুপড়ে পড়ে গেল প্রায় গোটা পৃথিবী জয় করা রোমান সম্রাট। চারপাশে সবকিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে জুলিয়াস সিজারের মুখ থেকে কয়েকটা মাত্র শব্দ বেরিয়েছিল, ব্রুটাস তুমিও।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

যীশুখ্রিস্ট তখন ওই পৃথিবীতে আসেননি। হ্যাঁ, আসবেন, তবে আরও 44 বছর পর। ইজিপ্টের শেষ ফারাও ক্লিওপেট্রা তখন রোম থেকে ফিরে গেছেন নিজের দেশে, সাথে রয়েছে তার এবং সিজারের সন্তান। 15ই মার্চ এই লার্গো আর্জেন্টিনা স্কোয়ারে, এখানেই পিছন থেকে 21 জন আক্রমণ করেন সিজারকে। সেনেটে আর সেদিন যেতে পারেননি রোম সম্রাট। ঠিক কতবার তার উপর ছুরি চালানো হয়েছিল সে খবর রাখেনি ইতিহাস, কিন্তু শেক্সপিয়ারের বিখ্যাত নাটকের বর্ণনাটাই আজ যেন সত্যি হয়ে গেছে, যেমন সত্যি হয়ে গেছে সিজারের শেষ কথা, ব্রুটাস তুমিও। ওই শব্দ এই 2000 বছর পরেও বিশ্বাসঘাতকতার প্রতীক। এই জায়গাটায় সেই সময় নাকি 4টে মন্দির ছিল। 1920 সালে ওই মন্দিরগুলো আর সামনের রাস্তাটা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এরপর প্রায় 100 বছর এই জায়গাটা গার্ডরেল দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার পাশে ঠিক কোন জায়গায় পড়েছিল সিজারের দেহটা সেটা নিয়ে অনেককে তর্ক করতে দেখলাম ওখানে। আমরা এখন চলেছি ভ্যাটিকান মিউজিয়াম দেখতে। এখানে আসলে এটা কিন্তু কোনো মতেই মিস করবেন না। সেই 15th century থেকে পোপ এবং অন্যান্য পাদ্রীরা বিভিন্ন আর্ট কালেকশন করতে শুরু করেন এবং সেই সব অমূল্য আর্ট কালেকশনগুলো দিয়েই গড়ে তোলা হয়েছিল এই ভ্যাটিকান মিউজিয়াম। বিশাল এই বাড়িটা বা প্রাসাদ ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড কমপ্লেক্সেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আসলে 26টা মিউজিয়ামস এবং অসংখ্য গ্যালারিজ রয়েছে যেগুলো অবশ্যই দেখা উচিত। আর রয়েছে প্রচুর প্রাইসলেস মাস্টারপিসেস এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সব আর্কিওলজিক্যাল এবং কালচারাল কালেকশনস। মিউজিয়ামটা ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ভ্যাটিকান মিউজিয়ামে যেদিকে তাকায় সেই দিকেই সব অতুলনীয় শিল্প। প্রথম ঘটটায় পোপ ক্লিমেন্ট 14 আর পোপ পায়াস 6 এর সময় সংগ্রহ করা অ্যান্সিয়েন্ট স্কাল্পচারগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমরা সবাই। পরের গ্যালারিতে সাজানো রয়েছে চোখ ধাঁধানো সব এট্রুসকান জুয়েলারি, সোনা আর তার উপর পান্না চুনি বসানো অপূর্ব সব শিল্প। পরের গ্যালারিটা একটা ইজিপশিয়ান মিউজিয়াম, ভিতরে ওবেলিক্স, হাইরোগ্লাফিক্স আর প্যাপিরাস রয়েছে। সেখান থেকে বেরিয়ে লম্বা একটা ঘরে সাজানো রয়েছে পরপর 460 অসাধারণ সব পেন্টিংস। পাশেই রয়েছে দেখলাম এথনোলজিক্যাল মিউজিয়াম, এটা পোপ পায়াস 16 1927 বানিয়েছিলেন। এখানে প্রায় 100,000 ডিভোশনাল বা রিলিজিয়াস পিসেস রয়েছে যেগুলো সারা পৃথিবী থেকে সংগ্রহ করে আনা হয়েছিল। এখানে দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই মিউজিয়ামটা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ভ্যাটিকান সিটির সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ঠিক ভিতরে এসে দাঁড়িয়েছি আমরা। মাইকেল অ্যাঞ্জেলো আর রাফায়েলের মতন শিল্পীদের আঁকা রেনেসাঁসের আর্ট দিয়ে সাজানো পুরো চ্যাপেলটা। পোপ সিক্সটাস দেল্লা রোভেরে 1475 সালে সিস্টিন চ্যাপেল তৈরি করার পরিকল্পনা করেন। চ্যাপেলের হলঘরটা দেখলাম বেশ বড়। 1483 সালে চ্যাপেল তৈরির কাজ শেষ হলে এর চারিদিকে দেওয়াল সুসজ্জিত করার জন্য তখনকার ইটালির শ্রেষ্ঠতম চিত্রকর সান্দ্রা বত্তেচেলি বা পেরিজিনো এদের মতন সব শিল্পীদের দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকেল অ্যাঞ্জেলো এর ছাদেই লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকেন। ওই ছবিখানা পেছনে রেখে দাঁড়ালে বাঁদিকের দেওয়ালে যীশুখ্রিস্টের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে এবং ডান দিকের দেওয়ালে মোজেসের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে 20 ফুট প্রশস্ত এবং 20 ফুট উঁচু মোট 12খানা ছবি আঁকা হয়েছে। তবে এসব ছবির মধ্যে আমার বেশি ভালো লেগেছে পিয়াত্রো পেরিজিনোর আঁকা ছবিখানা। এই ছবিতে দেখা যাচ্ছে অন্যান্য প্রফেটের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রভু যীশুখ্রিস্ট সেন্ট পিটারের হাতে স্বর্গের চাবি তুলে দিচ্ছেন। আর লাস্ট জাজমেন্ট সিলিং জোড়া পৃথিবী বিখ্যাত ওই ছবিটা, তার সম্পর্কে সবাই তো জানেন। মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলতে গিয়ে তার সমসাময়িক চিত্রকর এবং সে সময়ে ও তার আগের চিত্রকরদের জীবনীর গ্রন্থকার জর্জিও ভাসেরি লিখেছিলেন, 15 শতাব্দীতে ইটালিতে বিশেষ করে তাসকানো প্রভিন্সে অসংখ্য শিল্পী বিধাতার সৃষ্টি বস্তুর সৌন্দর্য ও মহিমা সেইসবই পেইন্টিং এবং ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারপর বিধাতা দেখলেন ওইসব শিল্পীদের নিষ্ঠা থাকা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ফলবতী হচ্ছে না। এই কারণেই নাকি বিধাতা মাইকেল অ্যাঞ্জেলো বত্তনারতিকে পৃথিবীতে পাঠালেন। আর এই মাইকেল অ্যাঞ্জেলোকে বিধাতা এমনই ক্ষমতা দিলেন যে তার সৃষ্ট নিখুঁত শিল্পকর্মকে অনুসরণ করে অন্য সব শিল্পীরা যেন কিছু শিক্ষা লাভ করতে পারেন। সিস্তিন চ্যাপেলের ছবিগুলো এবং ডেভিড, মোজেস, পিয়েতা এসব মূর্তি দেখলে বুঝতে কষ্ট হয় না যে ভাসারি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে একটুও বাড়িয়ে বলেননি। এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো ভ্যাটিকানের আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে।

সিস্টিন চ্যাপেলে চারিদিকে ঘুরে দেখছি, আর আমাদের গাইড একটা দারুণ গল্প শোনাল। ভ্যাটিকানে নাকি মাইকেল অ্যাঞ্জেলোর বিরুদ্ধে চক্রান্তকারী ছিলেন অনেকে, তাদের সঙ্গে মহামান্য পোপ জুলিয়াস সেকেন্ডেরও বেশ ঘনিষ্ঠতা ছিল। ডেভিড পিয়েতার ভাস্কর্য নির্মাণ করার পর মাইকেল অ্যাঞ্জেলো ইউরোপের সর্বশ্রেষ্ঠ ভাস্কর শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তার এমন যশ এবং খ্যাতি চক্রান্তকারীদের সহ্য হচ্ছিল না। তারা মনে করলেন মাইকেল অ্যাঞ্জেলোকে এখানে চিত্রাঙ্কন করাতে বাধ্য করানো গেলে তিনি তার সুনাম রক্ষা করতে পারবেন না। তারা তখন পোপকে বোঝাতে চেষ্টা করলেন, সিস্তিন চ্যাপেলের সিলিংটা তো ফাঁকাই আছে, মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে পুরো সিলিংয়ে ছবিটা আঁকানো গেলে সিস্তিন চ্যাপেল পূর্ণতা লাভ করবে। পোপ জুলিয়াস এ ব্যাপারে একমত হলেন। মাইকেল অ্যাঞ্জেলোকে পোপ তখন এ ব্যাপারে হুকুম দিলেন। তখন মাইকেল অ্যাঞ্জেলো বারবার পোপকে বললেন, প্রভু আমি একজন ভাস্কর শিল্পী, চিত্রকর নই। মহামান্য পোপ এ ব্যাপারে একমত হতে পারলেন না। তিনি তখন মাইকেল অ্যাঞ্জেলোকে বললেন, তুমি ডোমিনিকো গিল্লানদিওর কাছে কি ফ্রেস্কো আঁকার কলাকৌশল শেখোনি? তুমি মাইকেল অ্যাঞ্জেলো, ফ্লোরেন্সের সিটি হলের ফ্রেস্কোর জন্য ব্যাটল অফ দ্য ক্যাসিনোর কার্টুন চিত্র লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে প্রতিযোগিতা করে এঁকেছিলে। সবাই জানে তুমি লিওনার্দোর চেয়ে অনেক ভালো ছবি এঁকেছিলে। সুতরাং দেখা গেল যুক্তিতর্কে মাইকেল অ্যাঞ্জেলো পোপ জুলিয়াসের কাছে হেরে গেলেন। অয়েল পেন্টিংয়ের কাজ ধীরে সুস্থে করা যায় এবং বারবার সংশোধন ও পরিবর্তন করা যায়। দেওয়াল পেন্টিং অঙ্কনের ক্ষেত্রে এ সুবিধা নেই। দেওয়াল পেন্টিংয়ের সময় ক্ষেত্র প্রস্তুত করার পরে একটানে ছবি আঁকার কাজ দ্রুত শেষ করতে হয়, কিন্তু সিলিংয়ে চিত্রাঙ্কন আরও বেশি কঠিন। সিলিংয়ে ছবি আঁকতে হলে মাচান তৈরি করে তার উপর দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ছবি আঁকতে হয়, আর ওই সিলিং যদি 70 ফুট উঁচু হয় তবে ব্যাপারটা কতটা কঠিন হতে পারে তা শুধু কল্পনাই করা যেতে পারে। এজন্য পৃথিবীতে দেওয়ালে অনেক সুন্দর ছবি দেখা গেলেও সিলিংয়ে তেমন সুন্দর ছবি দেখতে পাওয়া যায় না। এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো একমাত্র ব্যতিক্রম। দীর্ঘ 4 বছর মাচানে দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ঊর্ধ্বমুখী হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে এমন বিস্ময়কর রকমের সুন্দর ছবি আঁকবেন তা চক্রান্তকারীর দল কল্পনাও করতে পারেনি। আর হ্যাঁ, এই চক্রান্তকারীর দলে রাফায়েলের মতন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কেমন ছবি আঁকছেন তার মাত্র 2 জন সাক্ষী ছিল। একজনের নাম ছিল মিচি, সে রং গুঁড়ো করত এবং মাইকেল অ্যাঞ্জেলো নির্দেশ মতো রঙের মিশ্রণ ঘটাত। অন্যজন রোজেলি, সে দেওয়ালের গায়ে প্লাস্টার করে দিয়ে দেওয়ালে ছবির ক্যানভাস তৈরি করত। এসব কারণে মাইকেল অ্যাঞ্জেলো কেমন ধরনের ছবি আঁকছেন সে সম্পর্কে সবার মনে প্রবল কৌতূহল ছিল। সকল অপেক্ষা ও সংশয়ের অবসান ঘটিয়ে 1512 খ্রিস্টাব্দের 31 অগস্ট সিস্টিন চ্যাপেলের প্রধান দরজাটা খুলে দেওয়া হলো। আর তারপর শোনাবো সেই গল্প, তবে 2টো গানের পর। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় 2টো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

1512 খ্রিস্টাব্দের 31 আগস্ট সিস্টিন চ্যাপেলের দরজাটা খোলা হলো। সিস্টিন চ্যাপেলের মাইকেলের ছবিগুলো দেখে ইতালির সব মানুষ অবাক হয়ে গেলেন, শিল্পীরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন, সমালোচকরা তো একেবারে বাকরুদ্ধ। এর আগে কোনো শিল্পকর্ম এমন বিস্ময় সৃষ্টি করেনি কোথাও। সিস্টিন চ্যাপেলের মাঝখানে রয়েছে 9টা প্রধান ছবি, এগুলো হলো ক্রিয়েশন অফ মুন সান প্ল্যানেটস, সেপারেশন অফ ল্যান্ড ফ্রম ওয়াটার, ক্রিয়েশন অফ অ্যাডাম, ক্রিয়েশন অফ ইভ, টেম্পটেশন অ্যান্ড এক্সপালশন, স্যাক্রিফাইস অফ নোহা, দ্য ডেলিউস। সিলিংয়ের চার কোনায় ডেভিড এবং গোলিয়াথের ছবি সহ আরও চারখানা ছবি আছে। এছাড়া হল ঘরের জানলার উপরের স্থানে এবং 8টি ত্রিকোণা আকৃতির স্থানে আছে 7 জন প্রফেট এবং 5 জন সিবিলের ছবি। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কোন ছবির চেয়ে কোন ছবি বেশি সুন্দর তা বলা খুব কঠিন, তবে ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিখানার প্রচার রয়েছে বেশি। উৎকর্ষের দিক থেকে বিচার করলে কোনো শিল্পী সিস্টিন চ্যাপেলের সমকক্ষ কোনো ছবি সৃষ্টি করতে পারেননি। এখানেই শেষ নয়, এর বহু বছর পর আবারও ওনার শত্রুরা ওনাকে ছোট করার চেষ্টা করেন। ওনাকে বলা হয় যে প্রার্থনা বেদির ঠিক উল্টো দিকের দেওয়ালে আঁকতে হবে লাস্ট জাজমেন্ট বা শেষ বিচারের দিন তার ছবিটা। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবিগুলো আঁকা শেষ হয়েছে 22 বছর আগে। এর মাঝে কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো আর রং তুলি হাতে নেননি, শুধু ভাস্কর্য শিল্পের কাজ করেছেন। তাছাড়া ওই সময় তার বয়স 59 বছর। এই বৃদ্ধ বয়সে 60 ফুট উঁচু এবং 40 ফুট চওড়া এমন ছবি যে তার পক্ষে আঁকা সম্ভব নয়, একথা তিনি ভালো করেই উপলব্ধি করলেন। তাই প্রথমে তিনি আঁকতে রাজি ছিলেন না, কিন্তু পোপ ক্লিমেস্তোর চাপে তিনি লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকতে রাজি হলেন। লাস্ট জাজমেন্ট ছবির জন্য দেওয়াল প্রস্তুত করতেই 1 বছর লেগে যায়। এর মাঝে পোপ ক্লিমেস্তো মারা যান। তার মারা যাওয়ার পর পল থার্ড মহামান্য পোপ নির্বাচিত হন। মাইকেল অ্যাঞ্জেলো শেষবারের মতন চেষ্টা করলেন অমন বিশাল আকৃতির ছবি আঁকার দায়িত্ব এড়ানোর, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন পোপ মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ওই ছবি আঁকানোর জন্য আরও বেশি উৎসাহী। এর কারণ তিনি চেয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে খুব বড় মাপের কোনো কাজ করিয়ে মাইকেল অ্যাঞ্জেলো নামের সঙ্গে জড়িয়ে তিনিও অমর হয়ে থাকবেন। বাধ্য হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবি আঁকার 22 বছর পর ছেনি হাতুড়ি ছেড়ে তাকে আবার রং তুলি হাতে তুলে নিতে হলো। দীর্ঘ 7 বছর কাজ করার পর 1541 খ্রিস্টাব্দে ক্রিসমাস দিবসে লাস্ট জাজমেন্ট ছবিখানার উদ্বোধন করা হলো। সমস্ত রোমবাসী এ ছবির অসামান্যতায়, বিশালতায়, মহিমা মাধুর্যে হতবাক হয়ে গেলেন। গবেষক জর্জিও ভাসারি লিখেছিলেন, ছবি উদ্বোধনের কথা শুনে আমি ভেনিস থেকে রোমে এলাম। ছবি দেখে অন্যান্য শিল্পীদের এবং আমার মতিভ্রম হওয়ার অবস্থা। ভাবলাম মরণশীল মানুষের পক্ষে এমন ছবি আঁকা কি সম্ভব? ঐশ্বরিক অনুপ্রেরণা ছাড়া এমন ছবি সৃষ্টি করা যায় না। ঈশ্বর নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোকে এই ছবি সৃষ্টি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি যাবেন নাকি ভ্যাটিকান সিটি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি।
তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর কাজ। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com মন যখন বিরুদ্ধে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।
2: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি, নও তুমি ছবি।
0: শুনছেন radiobanglanet.com বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা দারুণ উইকেন্ড কাটিয়ে ফিরে এলাম একটা নতুন সোমবার নিয়ে। থাকবো সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র আপনার সঙ্গে। উইকেন্ডটা নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো কেটেছে, আর আপনি কি ভীষণ মিস করেছেন আমাকে? চিন্তা নেই, আজ থেকে পরপর টানা পাঁচ দিন আছি আপনার সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে, মন যখন নিরুদ্দেশ। দেখুন, মাঝখানে যে দুটো দিন কেটেছে সেই দুটো দিন আমাদের অলমোস্ট ল্যাথ খেয়ে কেটেছে, কারণ ছুটির দিন মানেই অবসর, আর অবসর মানেই বাঙালির কাছে সবথেকে প্রিয় খাবার হলো ল্যাথ। সোমবার এলেই মনে হয় দূর, আবার অফিস যেতে হবে। ব্যস্ত ছিলাম ছুটিতে, তখন কিন্তু ভীষণ রাগ হয়। আজকে আমরা একটু রাগ নিয়ে কথা বলবো, কারণ এই সোমবার এলেই না আমাদের মধ্যে অনেক মানুষের মধ্যেই আছে খুব রাগ হয়, অফিস যেতে হবে, আবার কাজ করতে হবে, আবার একটা টানা সপ্তাহ। আবার রাগ এমনই একটা ইমোশন, সেটা যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইমেজ নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। সেটা অফিসে হতে পারে, সেটা বন্ধুর কাছে হতে পারে। আপনার নিশ্চয়ই এরকম রাগ নিয়ে বা রাগ দেখানো নিয়ে এরকম প্রচুর কথা আছে, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও আপনাকে বলে দিই, +447503965712। দেখুন, সোমবার যেহেতু প্রচুর রাগ হবে, সেই রাগটাকে ঠান্ডা করার জন্য পরপর তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: জীবনে।
1: ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং? কি পরপর তিনটে গান শুনে মাথাটা কি একটু ঠান্ডা হলো? মনে হচ্ছে হয়েছে। রাগ ভীষণ গম্ভীর একটা বিষয় হলেও রাগ কিন্তু, মানে রাগ নিয়ে কিন্তু অনেক মজারও ইনসিডেন্ট আছে। কারণ এক একজন মানুষের রাগ করার ধরন এক এক রকম হলেও রাগ মিটে যাওয়ার ধরন কিন্তু অন্য অন্য রকম। মানে অনেক মানুষ আছে যারা রাগ কেন করেছে সেটাই রাগ করতে করতে মানে এতটাই দীর্ঘমেয়াদী হয়ে যায় রাগের সময়টা, সেটা ভুলে যায় যে কেন রাগ করেছিল। এবং উল্টো দিকের মানুষটা সেটা বুঝতে পারে না যে সেই মানুষটা কেন রাগ করেছে। মানে এটা নিয়ে একটা ভীষণ কনফিউশন তৈরি হয়ে যায়, ফলে বুঝতে পারে না যে নিজের রাগটা কীভাবে কাটাবে বা যে মানুষটা রাগ করেছে তার রাগটা কীভাবে ভাঙাবে। এরকম কনফিউশন নিয়ে নিশ্চয়ই আপনারও বেশ কিছুটা সময় কেটেছে বা কাটছে, বা এটাই হয়ে যায় আপনার সঙ্গে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো +44750396571২। আর এটাও সঙ্গে জানাবেন যে আপনার রাগের মলম কোনটা, কি পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায়। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। প্রত্যেক দিন যদি আপনি আমাকে শুনতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটা তো জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। মন ভালো নেই? রাগ হলে কিন্তু সত্যিই মন ভালো থাকে না। রাগ কমানোর অনেক রকম পদ্ধতি আছে। এই যেমন আমি আপনার রাগটা বা সোমবারে যে স্ট্রেসটা আসছে অফিস যাওয়ার জন্য বা অফিসে বসে প্রচুর কাজের চাপ হচ্ছে তার জন্য আমি যে আপনাকে সুন্দর গান শোনাচ্ছি, মাথা ঠান্ডা করার জন্য গান শোনাচ্ছি, এরকম রাগের রাগ কমানোর প্রচুর মলম আছে, প্রচুর পদ্ধতি আছে। সবার ক্ষেত্রে সেটা আলাদা আলাদা রকম। আমার ক্ষেত্রে যেমন সবথেকে মজার বিষয় হলো, আমার যখন রাগ হয়, সেটা যে কোনো কারণে হতে পারে, আমার বিরিয়ানি খেলে আমার রাগটা ইনস্ট্যান্ট কমে যায়। মানে বিরিয়ানির সঙ্গে আমার একটা অদ্ভুত প্রেম আছে। রাগ কমানোর মলম হিসেবে আমার জন্য বিরিয়ানি অ্যাপ্রোপ্রিয়েট। আপনারও নিশ্চয়ই এরকম কোনো বিষয় আছে যেটা খেলে বা যেটা পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায় বা রাগের মলম হিসেবে কাজ করে, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনার রাগের মলম কোনটা, +447503965712। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ততক্ষণ পরের গানগুলো আপনাকে উপহার দিলাম আপনার রাগটা ঠান্ডা হওয়ার জন্য।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম। প্রত্যেক দিন আমাদের দারুণ দারুণ বিষয়ে আড্ডা হয়, সেটা জানার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো রাখতে হবে। আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, যেটা কথা হচ্ছিল সেটা হলো রাগ নিয়ে। রাগ তো হচ্ছে, রাগের মলমও হচ্ছে, কিন্তু কোনো সময় নিজেকে একটু ইনিশিয়েটিভ নিতে হয় রাগটাকে ঠান্ডা করার জন্য। মেডিটেশন, মেডিটেশন হলো রাগ কমানোর সবথেকে দারুণ উপায়। মানে অনেকেই ভাবে রাগ হলে মেডিটেশন করতে পারবো না, মানে এতটাই তখন সেই মুহূর্তে রাগ হচ্ছে, তখন যে পাঁচ মিনিট কি দশ মিনিট তো অনেকটা সময়, পাঁচ মিনিট একটু চোখ বন্ধ করে একটু ধ্যান করা সেটা যেন হয় না, কারণ রাগটা মাথার উপর জাকিয়ে বসে। আপনি চেষ্টা করুন না, আজ থেকে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর রাগ হচ্ছে, আপনি মেডিটেশন করুন, পাঁচ মিনিট করুন। আচ্ছা, পাঁচ মিনিট কি অনেকটা সময় হয়ে যাচ্ছে? ঠিক আছে, দু মিনিট করুন, আস্তে আস্তে সময়টাকে বাড়ান, দেখবেন রাগটা আগের থেকে কিছুটা হলেও অনেকটা কমবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: যে সেটা
1: ছিল কোথায় গেল,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: বাবা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। যেটা বলছিলাম যে আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা হয়, কিন্তু তার জন্য তো আমাদের ওয়েবসাইটটাকে আপনাকে জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, বিষয়টা হলো রাগ কমছে না কোনোভাবেই, পছন্দের খাবার খেয়েও কমছে না, মেডিটেশন করে মনটা শান্ত হচ্ছে, কিন্তু আবার রাগ হচ্ছে। চাইছেন যেই মানুষটার জন্য বা যেই কারণটার জন্য রাগ হচ্ছে, কারণ তো কখনো এসে আপনার রাগ ভাঙাবে না, কিন্তু যেই মানুষটা আপনার রাগের কারণ সে অন্তত এসে যদি রাগটা ভাঙাতো তাহলে মনটা আরও বেশি ঠান্ডা হতো। এটা কিন্তু খুব সত্যি একটা কথা। আমাদের যদি কেউ যত্ন করে বা কেউ ভালোবেসে রাগ ভাঙায়, সেই রাগ ভাঙানোর মলমটা ভীষণ কার্যকরী হয়। এই যেমন আপনার সোমবারের স্ট্রেসটা এক ঘন্টা পর নিশ্চয়ই কিছুটা হলে রিলিজ হয়েছে, আপনি কিন্তু মেডিটেশনটা করতে থাকবেন। আপনার জীবনে এরকম কোনো মানুষ নিশ্চয়ই আছে যে আপনার রাগ ভাঙায় বা আপনার স্ট্রেস রিলিজ করে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনার প্রিয় মানুষটার কথা, বা যেই মানুষটার উপর আপনি সবথেকে বেশি রাগ করেন, বা যে আপনার সুন্দরভাবে রাগটা ভাঙায়। সময় বলছে আজকে টাটা করতে, আর আমি জানি এটা শুনে আপনার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি যদি এখন বিদায় না নিই, সময় আমার ওপর ভীষণ রাগ করবে, কারণ এর পরবর্তী বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। এখানেই আমায় আজকের আড্ডাটা শেষ করতে হচ্ছে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নেই।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা স্পেশালি একদমই অন্যরকম, কারণ আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে আড্ডা দেবো সেটা কিন্তু সকল কাছে জানা, আবার কিছু কিছু মানুষ আছেন তাদের কাছে কিন্তু অজানা। সাপ ব্যাং খাওয়া, ফুড কন্টেন্ট তৈরি ও নর্থ ইস্টে মুখবান, যদি এই ব্যাপারটাকে আমি গুরুত্ব দিই তাহলে কিন্তু আপনারা অনেকেই এই মুখবাং সম্পর্কে জানেন। আসলে মুখবাং ব্যাপারটার অল্প বিস্তর পরিচয় অবশ্যই আছে, কারণ নাম না জানা থাকলে এই ধরনের ভিডিও নিশ্চয়ই অনেকে দেখেছেন। সামনে প্রকাণ্ড থালায় বিপুল খাবার দাবার সাজিয়ে এক সেটিংয়ে তা শেষ করা এবং পুরোটা আগা গোড়া ক্যামেরায় রেকর্ড করা। তো দক্ষিণ কোরিয়া থেকে শুরু হওয়া এই ভিডিও কন্টেন্টটি আপাতত উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির প্রতিরোধের আধার, যে কোনো ভূখণ্ডের সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান হলো খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতে সাংস্কৃতিক দূরত্বের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হলো খাদ্য। আর আজকে সেই মুখবাং নিয়েই আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি সৌভিক। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, ফিরে আসছি আজকের এই মুখবাং সম্পর্কে আরও অনেক কিছু আপনাদের তথ্য দেবো। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা মুখ পান নিয়ে, চলছে গান মুসাফিরে। তো চলুন দেরি না করে আবারও একটু এগিয়ে যাই। আসলে যে কোনো ভূখণ্ডে সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান বিরতির আগেই বলেছি, যেটা হলো খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূরত্বের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন, এটাও খাদ্যকে কেন্দ্র করেই। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূরত্ব, আসলে উত্তর পূর্ব ভারতের খাবারকে মেনল্যান্ড বারংবার নানাভাবে একঘরে করে দিয়েছে। ওরা তো শুধু সাব্যাং খায়, তাই ওদের খাবারের দুর্গন্ধ এই সব লব্জ মানে ভীষণ চেনা, কারণ মুখবাং ফরম্যাটের ভিডিওকেই নিজেদের খাদ্য বৈচিত্র্য তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন উত্তর পূর্ব ভারতের কন্টেন্ট নির্মাতারা। ফলে মুখবাং আর নেহাতি কন্টেন্ট না, এখন রাজনৈতিক অস্ত্র বলা যেতে পারে। যেমন অ্যাপোলোস কিন্ট, তিনি বলেছেন আমাদের নাগা খাবারের সম্ভার কিন্তু বেশ বিচিত্র, আমরা গঙ্গাফরিং ব্যাং শামুক খাই, তো দুনিয়াকে ফলাও করে সেসব আবার দেখাতে যাই, দেখাইও। এবং এই যে অ্যাপোলোসের ভিডিও বেশ জনপ্রিয় হয়ে বোঝা যায় তার এই লড়াইয়ে তিনি পাশে পাচ্ছেন আরও কয়েকজন উৎসাহী মানুষকে। তো ইউটিউবের আয় থেকেই তিনি টেলিভিশন, ফ্রিজ, বাইক, গাড়ি প্রভৃতি কিনতে পেরেছেন, এবং তিনি একেবারে স্থানীয় কায়দায় রান্না করে স্থানীয় খাবার খান। হলো তো অজান্তেই একটা সাংস্কৃতিক পরিতৃপ্য তৈরি হয়ে যায়। আমরা ফিরবো আবার আজকের স্পেশাল আড্ডা মুখ পানি, জুড়ে থাকুন না, শুনতে থাকুন মুখ পানি আড্ডা, শুধুমাত্র গান মুসাফিরে। এখন ইয়েস গান।

যে দেশে 8টি আলাদা আলাদা রাজ্যকে নর্থ ইস্ট নামক এক বন্ধনীতে ফেলে খুলেআম বৈষম্য চলে, সেই দেশে নিজেদের খাবার বিশ্বমঞ্চে তুলে ধরা নিঃসন্দেহে রাজনৈতিক বিবৃতি বইকে। আমরা কথা বলছি আজকে কানমাসাবিরের আড্ডায় মুখপাং নিয়ে। হ্যাঁ, মুখপাং, উত্তর পূর্বের উল্লেখযোগ্য মুখপাং ক্রিকেটারদের তালিকায় আছেন নাগাল্যান্ডের সাওয়ালো সেবো। সেসব খাবার মৌলিকভাবে উত্তর পূর্বের খাদ্যের উপকরণ, মৌলিকভাবে স্থানিক, তা কিন্তু তারা সযত্নে, সগর্বে এবং সচেতনভাবে ধরে রাখছেন তাদের মুখপাং ভিডিওতে। যেমন হোম কেরু চাটনি, সঙ্গে থাকুন। এরকম আরও কিছু মজাদার কথা বলবো, কিন্তু তার আগে আবারও আমাদের অপেক্ষা হয়ে যাচ্ছে কয়েকটা গান শুনে নেওয়ার। চটপট শুনি, তারপর ফিরে এসে আড্ডা হবে মুখপাং নিয়ে, নর্থ ইস্টে মুখপাং।

ফিরে এলাম মুখ ভাঙে নাটা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলা নিউজ ডট কমে গান মুসাফিরের আটা। যেমন বিটুল চাকমার ভিডিওতে স্থানীয় মাশরুম থাকে, তথ্য প্রমাণ বলছে ভারতের উত্তর পূর্ব দিকেই সব থেকে বেশি মুখ ভাঙে ভিডিও তৈরি করা এবং দেখা হয়। এটা প্রমাণ করেছেন একটা জিনিস যেটা শুনলে আপনিও ভাবে যাবেন, উত্তর পূর্ব মানে নেহাতি সাপের ছাল ব্যাঙের ছাল খাওয়া নয়, তাদের রান্নার নিজস্ব প্রকরণ নিজস্ব শৈলী আছে এবং তাদের খাদ্যাভ্যাসের স্বতন্ত্র রাজনীতি আছে। এবার প্রশ্ন আসতে পারে কী সেই রাজনীতি? বহুদিন ধরে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে করতে এই মানুষগুলো এমন সমস্ত সম্পদের সন্ধান পেয়েছেন যা ভৌগোলিকভাবেই বাকি ভারতের কাছে অপরিচিত। তাদের রান্নায় বারংবার এসেছে সেই সব গাছগাছালি, সেই সব মাংস, আর ভারতের বাকি অংশের উদাসীন নাগরিকেরা এদের সযত্নে অসভ্য বলে দূরে ঠেলে দিয়েছেন। তো কলকাতার রাস্তায় খুলেআম ছাগল কাটায় দোষ নয়, কিন্তু উত্তর পূর্বের লোক ব্যাঙ খুলে অস্বস্তি হয়। তার কারণ আমরা উত্তর পূর্বকে নিয়ে একটা ট্যুরিস্ট স্পট ছাড়া আর কিছু ভাবি না। তো আমাদের দাবেদারি করা ব্যতীত যেন উত্তর পূর্বের বিশেষ ভূমিকা নেই, আর সেখানে স্বাভাবিক জনজীবনকে বেঁধে দিতে চাই আরবান মেট্রোপলিসের নিয়মানুসারে। সেখানে অপারক হলে পলিটিক্যালি কারেন্ট আলোকপ্রাপ্ত জনতার ভিড় থেকেও বেশি আসে কিন্তু বৈষম্যমূলক ভাষা। সঙ্গে থাকুন, আবারও ফিরব, কোথাও যাবে না, জুড়ে থাকুন না, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে আটটা। এখন গান

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল একটা মুখবাগ নিয়ে। তো দেখতে দেখতে আমরা মুখবাগ সম্পর্কে অনেক কিছুই বললাম, এবং সত্যি কথা বলতে এই যে একটা খাবারের ব্যাপার, এটা অনেকের কাছে হয়তো নাকসিটকুন একটা ব্যাপার হবে, আবার অনেকের কাছে এই ব্যাপারটাই একটা অন্যরকম কিছু ব্যাপার। যেমন নর্থ ইস্টের কাছে এটা কিন্তু একটা প্রিয় খাবার। তো এইভাবে খাবারের বৈচিত্র্য কিন্তু সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, এরকম কিছু ব্যাপার নেই যে অমুক জায়গায় এলে সে এরকম খাবারটার একটা চাপ পড়ে যাবে, তা কিন্তু নয় একদমই। তো যাই হোক, মুখবাঙের এই যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিলো এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও এই সব ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই 4474-3965712-তে অবশ্যই জানান, আর যারা ইমেল করছেন gm@radiobangladesh.com-এ ছটপট জানিয়ে দিন। আজকের এই শো আপনাদের কেমন লাগলো, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই সোম থেকে শুক্র শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন, জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক কমের সঙ্গে। আজকের জন্য।

radiobangladesh.com-এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গানদুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে, আর গানের সাথে সাথে ঘুরতে যাওয়ার কথাও রয়েছে। ঠিক যেমন আজকের আড্ডায় আমরা বেছে নিয়েছি এমন কোনো একটা জায়গা যেটা অবশ্যই বাঙালির ইমোশন এবং মনের খুব কাছে রয়েছে।

যখন ঘুরতে যাওয়ার কথা বলি তখন অটোমেটিক্যালি কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর সেটা যদি সমুদ্রের কাছাকাছি হয় আর বাঙালির প্রিয় ইমোশন এমন একটা জায়গায় হয় তাহলে তো কোনো কথাই নেই। যেমন পুরী, পুরীর সমুদ্র যারা ধার্মিক তাদের কাছেও যতটা কাছের বা যতটা প্রিয় ঠিক সেরকমই যারা সমুদ্রকে ভালোবাসে, যারা বীচ ভালোবাসে তাদের জন্য কিন্তু পুরীর সমুদ্র একটা অন্য রকমই কাছের জিনিস বা কাছের জায়গা। তো এই পুরীর সমুদ্র গেলে আমরা শুধুমাত্র পুরীর সমুদ্রে আনন্দ করতে যাই তা কিন্তু না, তার সাথে সাথে জগন্নাথ দেবের মন্দির এছাড়াও আরও অনেক জায়গা আছে যেগুলো যেতেই হয়। কিন্তু যেই জায়গাগুলো আমরা হামেশাই ভুলে যাই বা নতুনভাবে তৈরি হয়েছে সেখানে বলা যেতে পারে পুরীর অফবিট কিছু জায়গা, সেই জায়গাগুলোর হদিশ দেবো আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

পুরীর ঘুরতে যাওয়ার জায়গা আসলে সবার ফার্স্ট যেটা আসে জগন্নাথ দেবের মন্দির, এবং তারপরে নন্দনকানন, চিল্কা, কোণারকের মন্দির এবং জগন্নাথ দেবের মাসি ও পিসির বাড়িও আসে। কিন্তু এইসব জায়গাগুলো তো আপনি ঘুরে নিলেন, কিন্তু এইগুলো যদি একবারে ঘোরার পর আপনার ইচ্ছা করে যে একটু নতুন কিছু এক্সপ্লোর করবেন, তাহলে কোথায় যাবেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলছি, এরকমই একটা জায়গা আছে যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখন হাইপ দিচ্ছে বা জনপ্রিয়তা পেয়েছে, ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ, এবং যেখানে ঢুকতে 20 ঘন্টা সময় লাগে, মাত্র থাকা যায় 3 ঘন্টা। চাইলে আপনি ওখানে স্নানও করতে পারবেন, এবং সেক্ষেত্রে টিকিট লাগে 50 টাকা, এবং চাইলে আপনি সেই জায়গায় বসে, অর্থাৎ সমুদ্রের ধারে বসে, আপনি সমুদ্রকে দেখতে দেখতে এনজয় করতে পারবেন নিজের প্রিয়জনদের সাথে নিজের প্রিয় টাইম।

কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglani.com-এ আজকে আমরা বিচ লাভারদের পুরী নিয়ে কথা বলছি, এবং পুরীর সাথে সাথে যারা জঙ্গল সাফারিতে ইন্টারেস্টেড রাখেন এবং তার সাথে সাথে অবশ্যই পুরী থেকে যদি আপনি জঙ্গল সাফারির মজাটা নিতে চান তাহলে আপনাকে ওই 1.5 থেকে 2 ঘন্টার দূরত্বে যেতে হবে চন্দকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে রয়েছে জঙ্গল সাফারি। সেখানে আপনি নিজেদের প্রিয় যে জন্তু তাদেরকেও দেখে নিতে পারবেন, পশুদের আদর করতে পারবেন কি পারবেন না সেটা বলছি না, কিন্তু ওই যে হয় না যে চোখের আদর, দূর থেকে একটা আদুরে আভাব, সেগুলো কিন্তু করতেই পারবেন, এবং নেচারের কাছাকাছি আসলে সত্যি খুব ভালো লাগে। তাই জন্য জঙ্গল সাফারি কিন্তু মিস করবেন না যদি আপনি পুরী যান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মানেই হচ্ছে একটা অলৌকিক ঘটনা রয়েছে, সেটা আমরা সবাই জানি। পুরী মানে কিন্তু অনেক গল্প, ঠিক সেরকমই পুরী মানে কিন্তু ইতিহাসে ঠাসা এমন কিছু জায়গা। তাই ইতিহাস যারা ভালোবাসেন তাদেরকে অবশ্যই ললিতগিরি, উদয়গিরি, খণ্ডগিরি দেখতেই হবে। এবং সেই তিনটে জায়গাতেই আমরা সবাই জানি যে মাটি খুঁড়ে পাওয়া গেছে বৌদ্ধ ধর্মের নিদর্শন, এবং ললিতগিরি উড়িষ্যার সবচেয়ে প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে অন্যতম। এবং আমরা ইতিহাসে পড়েছিলাম মৌর্য সাম্রাজ্যের কথা, সেই মৌর্য সাম্রাজ্যের সমসাময়িক কিন্তু যে নিদর্শনগুলো সেইগুলো দেখতে পাওয়া যায়। এবং পুরী থেকে মোটামুটি সময় লাগে ঘন্টা তিনেক, তো আপনি চাইলেই কিন্তু এই ইতিহাসের জায়গাগুলো এক্সপ্লোর করতেই পারবেন। তাহলে পুরী থেকে কিছু অফবিট ডেস্টিনেশনের কথা কিন্তু আপনার সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো আপনারা প্লিজ জানাতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ ভালোবাসা দিতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

আজকে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেব, সেটা ঠিক বিষয় নয়, সেটা একটা ইমোশন। সেটা একটা খাবার তো অবভিয়াসলি, কিন্তু সেই খাবারটা কিন্তু জনপ্রিয়তম আমাদের দিদিদের কাছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানামে গৌরব, চলে এসেছি আরও একবার আপনার গোটা দিনটা গানে গল্পে আড্ডায় ভরে দিতে, আর অবশ্যই উড়ে বেড়াতে আপনার সঙ্গে আপনারই ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো যে কথা বলছিলাম, যে খাবারটির কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করব তাকে আমরা ফুচকা বলে জানি। আগে হ্যাঁ হ্যাঁ, ফুচকা। যেই ফুচকার কথা উঠলেই স্পেশালি দিদিদের মুখটা কিন্তু একেবারে হয়ে ওঠে আর কি। তো এই ফুচকার সঙ্গে কিন্তু অনেক ঘটনা, অনেক গল্প, এমনকি বেশ পুরনো ইতিহাসও জড়িয়ে আছে, যেগুলো কি না এক কথায় শুনলে অবিশ্বাস্য লাগে। ইনফ্যাক্ট সেই সমস্ত কথা শুনলে একদম বোমকে যেতে হয়, বুঝলেন, একদম বোমকে যেতে হয়। তো সেরকমই কিছু বোমকে যাওয়া কথা এই ফুচকাকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

প্রথমেই জেনে নেওয়া যাক ইতিহাস সম্পর্কে, মানে ফুচকার ইতিহাস। শুনলে মনে হতে পারে ফুচকার ইতিহাস আর কত, ম্যাক্সিমাম 100 বছর হবে, কিন্তু একদমই নয়। ফুচকা যে কত প্রাচীন সেটা আপনার আমার কল্পনারও বাইরে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ফুচকা ঠিক কতটা প্রাচীন জানেন, এটা সেই সময়কার খাবার যখন কিনা চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেননি। শুনতে অবাক লাগলেও পুরোটা কিন্তু সত্যি। খ্রিস্টপূর্ব 500 বছর অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর আগেও ফুচকার প্রচলন ছিল বা ফুচকা খাওয়ার প্রচলন ছিল। তখন ষোড়শ মহাজনপদ জারি আছে অর্থাৎ গোটা ভারতে 16টা মাত্র বড় বড় জনপদ। সেই জনপদের ভিত্তি কিন্তু ছোট ছোট কতগুলো সাম্রাজ্য। ইনফ্যাক্ট তখনও পর্যন্ত মৌর্য সাম্রাজ্য পর্যন্ত তৈরি হয়নি। সেই সময় মগধে প্রচলিত হয় ফুচকা, সেই ফুচকার নাম ছিল ফুলকি আগে, হ্যাঁ ফুলকি। আর সেই ফুলকা থেকেই বা ফুলকি থেকেই ফুচকা কথাটি এসছে, এবং সে কিনা এখনো পর্যন্ত রাজত্ব করছে আমাদের মনে। তো রেডিও বাংলা নাইট ডট কমে এই ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন।

ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে প্রায় 2500 বছর আগেও ফুচকার প্রচলন ছিল বা ফুচকা খাওয়ার প্রচলন ছিল, কিন্তু সেটা তো ছিল মগধে। এই বাংলায় ফুচকা কী করে এলো সেটার পেছনেও কিন্তু একটা বড় ইতিহাস আছে। বলা হয় যে মগধ থেকে কোনো এক বধূ আমাদের গ্রাম বাংলায় কারো বাড়িতে এসেছিলেন বধূ হয়ে, এবং তিনি তার শাশুড়িকে তুষ্ট করার জন্য প্রথম এই ফুচকা বাংলায় নিয়ে আসেন। সেটাও আজ থেকে প্রায় 500 কি 600 বছর আগে। তাহলে ভাবুন যে বাংলায় এই ফুচকার প্রচলনটাও কিন্তু এসেছিল বাইরে থেকেই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে ফুচকাকে নিয়ে আরও এরকম একটি কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.com।

ফুচকার প্রাচীন নাম হচ্ছে ফুলকি, সেখান থেকে ফুচকা কথাটি এসেছে। কিন্তু এই ফুচকা কথাটি বাংলায় কি করে এলো বা এর মানেটাই বা কি, তার সঙ্গে কিন্তু আরও দুটো শব্দের খুব মিল আছে। সেটি একটি হলো ফোসকা, আরেকটি হলো ফুসকা। এই যে ফোসকা ব্যাপারটা, সেটা আমরা প্রত্যেকেই জানি, পুড়ে গেলে কোনো কারণে আমাদের শরীরে চামড়ার ওপরে ফুলে ওঠে, সেটাকে বলা হয় ফোসকা। আবার অনেকে বলে ফুসকা, এই শব্দ থেকেও ফুচকা এসছে। ফুসকা অর্থাৎ এরকম একটা গোল জিনিস যেটা যখন তখন বার্স্ট হয়ে যেতে পারে। ব্যাপারটা যাই হোক না কেন, ফুচকা এই শব্দটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত মাদকতা ছড়িয়ে আছে, কি বলেন? তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ফুচকাকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা .com।

ফুচকা নিয়ে আমাদের প্রত্যেকের জীবনেই অজস্র কাহিনী, অজস্র ঘটনা রয়েছে। যেমন ধরুন, আমার এক বন্ধুর প্রেম হয়েছিল ফুচকার দোকানে দাঁড়িয়ে, মানে ফুচকা খেতে সেও খুব ভালোবাসতো, এবং সেই মেয়েটি অর্থাৎ আমার বন্ধুর সেই গার্লফ্রেন্ড, সেও আসতো ফুচকা খেতে, এবং সেখানেই চার চোখ এক হলো এবং দেখা আর কি, বুঝতেই পারছেন। কিন্তু তার থেকেও একটা রোমহর্ষক গল্প আমার জীবনে ঘটেছে, সেটা হলো আমার এক বন্ধুর বাড়িতে ফুচকা বানানোর একটা ব্যাপার ঘটেছিল আর কি। মানে তার বাড়ির লোকজন চেষ্টা করেছিল ফুচকা বানাতে, কিন্তু আলটিমেটলি আমরা সেখানে যখন পৌঁছলাম দেখলাম ছোটোখাটো কয়েকটা লুচি হয়েছে, মানে ফুচকার জায়গায় লুচি। বলতে বলতে আমারই এখন হাসি পাচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা চোখের সামনে ভেসে উঠছে আর কি। তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা আজকে জারি আছে, ইনফ্যাক্ট জারি ছিল। ফুচকাকে নিয়ে এরকম অনেক ঘটনা, অনেক কথা, অনেক ইতিহাস আছে, যেগুলো কিনা এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু মাইন্ড ব্লোয়িং কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে, আর গানের সাথে সাথে ঘুরতে যাওয়ার কথাও রয়েছে। ঠিক যেমন আজকের আড্ডায় আমরা বেছে নিয়েছি এমন কোনো একটা জায়গা যেটা অবশ্যই বাঙালির ইমোশন এবং মনের খুব কাছে রয়েছে।

যখন ঘুরতে যাওয়ার কথা বলি তখন অটোমেটিক্যালি কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর সেটা যদি সমুদ্রের কাছাকাছি হয় আর বাঙালির প্রিয় ইমোশন এমন একটা জায়গায় হয় তাহলে তো কোনো কথাই নেই। যেমন পুরী, পুরীর সমুদ্র যারা ধার্মিক তাদের কাছেও যতটা কাছের বা যতটা প্রিয়, ঠিক সেরকমই যারা সমুদ্রকে ভালোবাসে, যারা বীচ ভালোবাসে, তাদের জন্য কিন্তু পুরীর সমুদ্র একটা অন্য রকমই কাছের জিনিস বা কাছের জায়গা। তো এই পুরীর সমুদ্র গেলে আমরা শুধুমাত্র পুরীর সমুদ্রে আনন্দ করতে যাই তা কিন্তু না, তার সাথে সাথে জগন্নাথ দেবের মন্দির, এছাড়াও আরও অনেক জায়গা আছে যেগুলো যেতেই হয়। কিন্তু যেই জায়গাগুলো আমরা হামেশাই ভুলে যাই বা নতুনভাবে তৈরি হয়েছে, সেখানে বলা যেতে পারে পুরীর অফবিট কিছু জায়গা, সেই জায়গাগুলোর হদিশ দেবো আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

জন্যে। পুরীর ঘুরতে যাওয়ার জায়গা আসলে সবার ফার্স্ট যেটা আসে জগন্নাথ দেবের মন্দির, এবং তারপরে নন্দনকানন, চিল্কা, কোণারকের মন্দির এবং জগন্নাথ দেবের মাসি ও পিসির বাড়িও আসে। কিন্তু এইসব জায়গাগুলো তো আপনি ঘুরে নিলেন, কিন্তু এইগুলো যদি একবারে ঘোরার পর আপনার ইচ্ছা করে যে একটু নতুন কিছু এক্সপ্লোর করবেন, তাহলে কোথায় যাবেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলছি, এরকমই একটা জায়গা আছে যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখন হাইপ দিচ্ছে বা জনপ্রিয় পেয়েছে, ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ, এবং যেখানে ঢুকতে 20 ঘন্টা সময় লাগে, মাত্র থাকা যায় 3 ঘন্টা। চাইলে আপনি ওখানে স্নানও করতে পারবেন, এবং সেক্ষেত্রে টিকিট লাগে 50 টাকা, এবং চাইলে আপনি সেই জায়গায় বসে, অর্থাৎ সমুদ্রের ধারে বসে আপনি সমুদ্রকে দেখতে দেখতে এনজয় করতে পারবেন নিজের প্রিয়জনদের সাথে নিজের প্রিয় টাইম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলানিউজ ডট কমে আজকে আমরা বিচ লাভারদের পুরী নিয়ে কথা বলছি, এবং পুরীর সাথে সাথে যারা জঙ্গল সাফারিতে ইন্টারেস্টেড রাখেন, এবং তার সাথে সাথে অবশ্যই পুরী থেকে যদি আপনি জঙ্গল সাফারির মজাটা নিতে চান, তাহলে আপনাকে ওই 1.5 থেকে 2 ঘন্টার দূরত্বে যেতে হবে চন্দকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে রয়েছে জঙ্গল সাফারি। সেখানে আপনি নিজেদের প্রিয় যে জন্তু তাদেরকেও দেখে নিতে পারবেন, পশুদের আদর করতে পারবেন কি পারবেন না সেটা বলছি না, কিন্তু ওই যে হয় না যে চোখের আদর, দূর থেকে একটা আদুরে আভা, সেগুলো কিন্তু করতেই পারবেন, এবং নেচারের কাছাকাছি আসলে সত্যি খুব ভালো লাগে। তাই জন্য জঙ্গল সাফারি কিন্তু মিস করবেন না যদি আপনি পুরী যান।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মানেই হচ্ছে একটা অলৌকিক ঘটনা রয়েছে, সেটা আমরা সবাই জানি। পুরি মানে কিন্তু অনেক গল্প, ঠিক সেরকমই পুরি মানে কিন্তু ইতিহাসে ঠাসা এমন কিছু জায়গা। তাই ইতিহাস যারা ভালোবাসেন তাদেরকে অবশ্যই ললিতগিরি, উদয়গিরি, খণ্ডগিরি দেখতেই হবে। এবং সেই তিনটে জায়গাতেই আমরা সবাই জানি যে মাটি ঘুরে পাওয়া গেছে বৌদ্ধ ধর্মের নিদর্শন, এবং ললিতগিরি উড়িষ্যার সবচেয়ে প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে অন্যতম। এবং আমরা ইতিহাসে পড়েছিলাম মৌর্য সাম্রাজ্যের কথা, সেই মৌর্য সাম্রাজ্যের সমসাময়িক কিন্তু যে নিদর্শনগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। এবং পুরী থেকে মোটামুটি সময় লাগে ঘন্টা তিনেক, তো আপনি চাইলেই কিন্তু এই ইতিহাসের জায়গাগুলো এক্সপ্লোর করতেই পারবেন। তাহলে পুরী থেকে কিছু অফবিট ডেস্টিনেশনের কথা কিন্তু আপনার সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো আটাটা প্লিজ জানাতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ ভালোবাসা দিতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com মার এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকে শুনে। তো আজকের আড্ডাটা স্পেশালি একদমই অন্যরকম, কারণ আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে আড্ডা দেবো সেটা কিন্তু সকল কাছে জানা, আবার কিছু কিছু মানুষ আছেন তাদের কাছে কিন্তু অজানা। সাপ ব্যাং খাওয়া, ফুড কন্টেন্ট তৈরি ও নর্থ ইস্টে মুখবাং, যদি এই ব্যাপারটাকে আমি গুরুত্ব দিই তাহলে কিন্তু আপনারা অনেকেই এই মুখবাং সম্পর্কে জানেন। আসলে মুখবাং ব্যাপারটার অল্পবিস্তর পরিচয় অবশ্যই আছে, কারণ নাম না জানা থাকলে এই ধরনের ভিডিও নিশ্চয়ই অনেকে দেখেছেন। সামনে প্রকাণ্ড থালায় বিপুল খাবার দাবার সাজিয়ে এক সেটিংয়ে তা শেষ করা এবং পুরোটা আগাগোড়া ক্যামেরায় রেকর্ড করা। তো দক্ষিণ কোরিয়া থেকে শুরু হওয়া এই ভিডিও কন্টেন্টটি আপাতত উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির প্রতিরোধের আধার, যে কোনো ভূখণ্ডের সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান হলো খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতে সাংস্কৃতিক দূরত্বের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হলো খাদ্য। আর আজকে সেই মুখবাং নিয়ে আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি সৌভিক। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, ফিরে আসছি আজকের এই মুখবাং সম্পর্কে আরও অনেক কিছু আপনাদের তথ্য দেব। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা মুখ পান নিয়ে, চলছে গান মুসাফিরে। তো চলুন দেরি না করে আবারও একটু এগিয়ে যাই। আসলে যে কোনো ভূখণ্ডে সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান বিরতির আগেই বলেছি, যেটা হলো খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূরত্বের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন, এটাও খাদ্যকে কেন্দ্র করেই। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূরত্ব, আসলে উত্তর পূর্ব ভারতের খাবারকে মেনল্যান্ড বারংবার নানাভাবে একঘরে করে দিয়েছে। ওরা তো শুধু সাব্যাং খায়, তাই ওদের খাবারে দুর্গন্ধ, এই সব লব্জ মানে ভীষণ চেনা, কারণ মুকবাং ফরম্যাটের ভিডিওকেই নিজেদের খাদ্য বৈচিত্র্য তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন উত্তর পূর্ব ভারতের কন্টেন্ট নির্মাতারা। ফলে মুকবাং আর নেহাতি কন্টেন্ট না, এখন রাজনৈতিক অস্ত্র বলা যেতে পারে। যেমন অ্যাপোলোস কিন্ট, তিনি বলেছেন, আমাদের নাগা খাবারের সম্ভার কিন্তু বেশ বিচিত্র, আমরা গঙ্গা ফরিং ব্যাং শামুক খাই, তো দুনিয়াকে ফলাও করে সেসব আবার দেখাতে যাই, দেখাইও। এবং এই যে অ্যাপোলোসের ভিডিও বেশ জনপ্রিয় হয়, বোঝা যায় তার এই লড়াইয়ে তিনি পাশে পাচ্ছেন আরও কয়েকজন উৎসাহী মানুষকে। তো ইউটিউবের আয় থেকেই তিনি টেলিভিশন, ফ্রিজ, বাইক, গাড়ি প্রভৃতি কিনতে পেরেছেন, এবং তিনি একেবারে স্থানীয় কায়দায় রান্না করে স্থানীয় খাবার খান। ফলত অজান্তেই একটা সাংস্কৃতিক পরিতৃপ্য তৈরি হয়ে যায়। আমরা ফিরবো আবার আজকের স্পেশাল একটা মুখ পান নিয়ে, জুড়ে থাকুন না, শুনতে থাকুন মুখ পান একটা, শুধুমাত্র গান মুসাফিরে। এখন ইয়েস গান।

যে দেশে 8টি আলাদা আলাদা রাজ্যকে নর্থ ইস্ট নামক এক বন্ধনীতে ফেলে খুলেআম বৈষম্য চলে, সেই দেশে নিজেদের খাবার বিশ্বমঞ্চে তুলে ধরা নিঃসন্দেহে রাজনৈতিক বিবৃতি বইকি। আমরা কথা বলছি আজকে কানমোসাবিরের আড্ডায় মুখপাং নিয়ে। হ্যাঁ, মুখপাং, উত্তর পূর্বের উল্লেখযোগ্য মুখপাং ক্রিকেটারদের তালিকায় আছেন নাগাল্যান্ডের সাওয়ালো সেবো। সেসব খাবার মৌলিকভাবে উত্তর পূর্বের খাদ্যের উপকরণ, মৌলিকভাবে স্থানিক, তা কিন্তু তারা সযত্নে, সগর্বে এবং সচেতনভাবে ধরে রাখছেন তাদের মুখপাং ভিডিওতে। যেমন হোমকেরু চাটনি, সঙ্গে থাকুন। এরকম আরও কিছু মজাদার কথা বলবো, কিন্তু তার আগে আবারও আমাদের অপেক্ষা হয়ে আছে কয়েকটা গান শুনে নেওয়ার। চটপট শুনি, তারপর ফিরে এসে আড্ডা হবে মুখপাং নিয়ে, নর্থ ইস্টে মুখপাং।

ফিরে এলাম মুখবাগে নাটা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরের আটা। যেমন বিটুল চাকমার ভিডিওতে স্থানীয় মাশরুম থাকে, তথ্য প্রমাণ বলছে ভারতের উত্তর পূর্ব দিকেই সবথেকে বেশি মুখবাঙে ভিডিও তৈরি করা এবং দেখা হয়। এটা প্রমাণ করেছেন একটা জিনিস যেটা শুনলে আপনিও ভাবে যাবেন, উত্তর পূর্ব মানে নেহাতি সাপের ছাল, ব্যাঙের ছাল খাওয়া নয়। তাদের রান্নার নিজস্ব প্রকরণ, নিজস্ব শৈলী আছে এবং তাদের খাদ্যাভ্যাসের স্বতন্ত্র রাজনীতি আছে। এবার প্রশ্ন আসতে পারে, কি সেই রাজনীতি? বহুদিন ধরে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে করতে এই মানুষগুলো এমন সমস্ত সম্পদের সন্ধান পেয়েছেন যা ভৌগোলিকভাবেই বাকি ভারতের কাছে অপরিচিত। তাদের রান্নায় বারংবার এসেছে সেই সব গাছগাছালি, সেই সব মাংস, আর ভারতের বাকি অংশের উদাসীন নাগরিকেরা এদের সযত্নে অসভ্য বলে দূরে ঠেলে দিয়েছেন। তো কলকাতার রাস্তায় খুলেআম ছাগল কাটায় দোষ নয়, কিন্তু উত্তর পূর্বের লোক ব্যাঙ্গলি অস্বস্তি হয়। তার কারণ, আমরা উত্তর পূর্বকে নেহাতি একটা টুরিস্ট স্পট ছাড়া আর কিছু ভাবি না। তো আমাদের দাবেদারি করা দায়িত্ব তো যেন উত্তর পূর্বের বিশেষ ভূমিকা নেই, আর সেখানে স্বাভাবিক জনজীবনকে বেঁধে দিতে চাই আরবান মেট্রোপলিসের নিয়মানুসারে। সেখানে অপারক হলে পলিটিক্যালি কারেন্ট আলোকপ্রাপ্ত জনতার ভিড় থেকেও বেশি আসে কিন্তু বৈষম্যমূলক ভাষা। সঙ্গে থাকুন, আবারও ফিরব, কোথাও যাবে না, জুড়ে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে আটটা। এখন গান

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা মুখবাগ নিয়ে। তো দেখতে দেখতে আমরা মুখবাগ সম্পর্কে অনেক কিছুই বললাম, এবং সত্যি কথা বলতে এই যে একটা খাবারের ব্যাপার, এটা অনেকের কাছে হয়তো নাকশিটকোনা একটা ব্যাপার হবে, আবার অনেকের কাছে এই ব্যাপারটাই একটা অন্যরকম কিছু ব্যাপার। যেমন নর্থ ইস্টের কাছে এটা কিন্তু একটা প্রিয় খাবার। তো এইভাবে খাবারের বৈচিত্র্য কিন্তু সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। এরকম কিছু ব্যাপার নেই যে অমুক জায়গায় এলে সে এরকম খাবারটার একটা চাপ পড়ে যাবে, তা কিন্তু নয় একদমই। তো যাই হোক, মুখবাঙের এই যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিলো এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও এই সব ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই 4447503651 অবশ্যই জানান। আর যারা ইমেল করছেন gm@radiobangladesh.com ছটপট জানিয়ে দিন আজকের এই শো আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই সোম থেকে শুক্র শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন, জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক কমের সঙ্গে। আজকের জন্য টাটা।

একটা দারুণ উইকেন্ড কাটিয়ে ফিরে এলাম একটা নতুন সোমবার নিয়ে। থাকবো সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র আপনার সঙ্গে। উইকেন্ডটা নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো কেটেছে, আর আপনি কি ভীষণ মিস করেছেন আমাকে? চিন্তা নেই, আজ থেকে পরপর টানা পাঁচ দিন আছি আপনার সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। দেখুন, মাঝখানে যে দুটো দিন কেটেছে সেই দুটো দিন আমাদের অলমোস্ট ল্যাথ খেয়ে কেটেছে, কারণ ছুটির দিন মানেই অবসর, আর অবসর মানেই বাঙালির কাছে সবথেকে প্রিয় খাবার হলো ল্যাথ। সোমবার এলেই মনে হয় দূর, আবার অফিস যেতে হবে। ব্যস্ত ছিলাম ছুটিতে, তখন কিন্তু ভীষণ রাগ হয়। আজকে আমরা একটু রাগ নিয়ে কথা বলবো, কারণ এই সোমবার এলেই না আমাদের মধ্যে অনেক মানুষের মধ্যেই আছে খুব রাগ হয়, অফিস যেতে হবে, আবার কাজ করতে হবে, আবার একটা টানা সপ্তাহ। আবার রাগ এমনই একটা ইমোশন, সেটা যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইমেজ নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। সেটা অফিসে হতে পারে, সেটা বন্ধুর কাছে হতে পারে। আপনার নিশ্চয়ই এরকম রাগ নিয়ে বা রাগ দেখানো নিয়ে এরকম প্রচুর কথা আছে, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও আপনাকে বলে দিই, +447503965712। দেখুন, সোমবার যেহেতু প্রচুর রাগ হবে, সেই রাগটাকে ঠান্ডা করার জন্য পরপর তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং? কি পরপর তিনটে গান শুনে মাথাটা কি একটু ঠান্ডা হলো? মনে হচ্ছে হয়েছে। রাগ ভীষণ গম্ভীর একটা বিষয় হলেও রাগ কিন্তু মানে রাগ নিয়ে কিন্তু অনেক মজারও ইনসিডেন্ট আছে। কারণ এক একজন মানুষের রাগ করার ধরন এক এক রকম হলেও রাগ মিটে যাওয়ার ধরন কিন্তু অন্য অন্য রকম। মানে অনেক মানুষ আছে যারা রাগ কেন করেছে সেটাই রাগ করতে করতে মানে এতটাই দীর্ঘমেয়াদী হয়ে যায় রাগের সময়টা, সেটা ভুলে যায় যে কেন রাগ করেছিল। এবং উল্টো দিকের মানুষটা সেটা বুঝতে পারে না যে সেই মানুষটা কেন রাগ করেছে। মানে এটা নিয়ে একটা ভীষণ কনফিউশন তৈরি হয়ে যায়, ফলে বুঝতে পারে না যে নিজের রাগটা কীভাবে কাটাবে বা যে মানুষটা রাগ করেছে তার রাগটা কীভাবে ভাঙাবে। এরকম কনফিউশন নিয়ে নিশ্চয়ই আপনারও বেশ কিছুটা সময় কেটেছে বা কাটছে বা এটাই হয়ে যায় আপনার সঙ্গে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো +44 7503965712। আর এটাও সঙ্গে জানাবেন যে আপনার রাগের মলম কোনটা, কি পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায়। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। প্রত্যেক দিন যদি আপনি আমাকে শুনতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটা তো জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। মন ভালো নেই, রাগ হলে কিন্তু সত্যি মন ভালো থাকে না। রাগ কমানোর অনেক রকম পদ্ধতি আছে। এই যেমন আমি আপনার রাগটা বা সোমবারে যে স্ট্রেসটা আসছে অফিস যাওয়ার জন্য বা অফিসে বসে প্রচুর কাজের চাপ হচ্ছে তার জন্য আমি যে আপনাকে সুন্দর গান শোনাচ্ছি, মাথা ঠান্ডা করার জন্য গান শোনাচ্ছি, এরকম রাগের রাগ কমানোর প্রচুর মলম আছে, প্রচুর পদ্ধতি আছে। সবার ক্ষেত্রে সেটা আলাদা আলাদা রকম। আমার ক্ষেত্রে যেমন সবথেকে মজার বিষয় হলো, আমার যখন রাগ হয় সেটা যে কোনো কারণে হতে পারে, আমার বিরিয়ানি খেলে আমার রাগটা ইনস্ট্যান্ট কমে যায়। মানে বিরিয়ানির সঙ্গে আমার একটা অদ্ভুত প্রেম আছে। রাগ কমানোর মলম হিসেবে আমার জন্য বিরিয়ানি অ্যাপ্রোপ্রিয়েট। আপনারও নিশ্চয়ই এরকম কোনো বিষয় আছে যেটা খেলে বা যেটা পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায় বা রাগের মলম হিসেবে কাজ করে, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনার রাগের মলম কোনটা, +447503965712। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ততক্ষণ পরের গানগুলো আপনাকে উপহার দিলাম আপনার রাগটা ঠান্ডা হওয়ার জন্য।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম। প্রত্যেক দিন আমাদের দারুণ দারুণ বিষয় আড্ডা হয়, সেটা জানার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো রাখতে হবে। আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, যেটা কথা হচ্ছিল সেটা হলো রাগ নিয়ে। রাগ তো হচ্ছে, রাগের মলমও হচ্ছে, কিন্তু কোনো সময় নিজেকে একটু ইনিশিয়েটিভ নিতে হয় রাগটাকে ঠান্ডা করার জন্য। মেডিটেশন, মেডিটেশন হলো রাগ কমানোর সবথেকে দারুণ উপায়। মানে অনেকেই ভাবে রাগ হলে মেডিটেশন করতে পারবো না, মানে এতটাই তখন সেই মুহূর্তে রাগ হচ্ছে, তখন যে পাঁচ মিনিট কি দশ মিনিট তো অনেকটা সময়, পাঁচ মিনিট একটু চোখ বন্ধ করে একটু ধ্যান করা সেটা যেন হয় না, কারণ রাগটা মাথার উপর জাকিয়ে বসে। আপনি চেষ্টা করুন না, আজ থেকে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর রাগ হচ্ছে, আপনি মেডিটেশন করুন, পাঁচ মিনিট করুন। আচ্ছা, পাঁচ মিনিটকে অনেকটা সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে দু মিনিট করুন, আস্তে আস্তে সময়টাকে বাড়ান, দেখবেন রাগটা আগের থেকে কিছুটা হলেও অনেকটা কমবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com। যেটা বলছিলাম যে আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা হয়, কিন্তু তার জন্য তো আমাদের ওয়েবসাইটটাকে আপনাকে জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, বিষয়টা হলো রাগ কমছে না কোনোভাবেই, পছন্দের খাবার খেয়েও কমছে না, মেডিটেশন করে মনটা শান্ত হচ্ছে, কিন্তু আবার রাগ হচ্ছে। চাইছেন যেই মানুষটার জন্য বা যেই কারণটার জন্য রাগ হচ্ছে, কারণ তো কখনো এসে আপনার রাগ ভাঙাবে না, কিন্তু যেই মানুষটা আপনার রাগের কারণ, সে অন্তত এসে যদি রাগটা ভাঙাতো তাহলে মনটা আরও বেশি ঠান্ডা হতো। এটা কিন্তু খুব সত্যি একটা কথা। আমাদের যদি কেউ যত্ন করে বা কেউ ভালোবেসে রাগ ভাঙায়, সেই রাগ ভাঙানোর মলমটা ভীষণ কার্যকরী হয়। এই যেমন আপনার সোমবারের স্ট্রেসটা এক ঘন্টা পর নিশ্চয়ই কিছুটা হলে রিলিজ হয়েছে, আপনি কিন্তু মেডিটেশনটা করতে থাকবেন। আপনার জীবনে এরকম কোনো মানুষ নিশ্চয়ই আছে যে আপনার রাগ ভাঙায় বা আপনার স্ট্রেস রিলিজ করে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনার প্রিয় মানুষটার কথা, বা যেই মানুষটার উপর আপনি সবথেকে বেশি রাগ করেন, বা যে আপনার সুন্দরভাবে রাগটা ভাঙায়। সময় বলছে আজকে টাটা করতে, আর আমি জানি এটা শুনে আপনার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি যদি এখন বিদায় না নিই, সময় আমার ওপর ভীষণ রাগ করবে, কারণ এর পরবর্তী বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। এখানেই আমায় আজকের আড্ডাটা শেষ করতে হচ্ছে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন

পথে যেতে যেতে আমরা নানা রকমের দৃশ্য দেখি, যার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। আবার এমন কিছু ছবি আছে যেগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায়। এইরকমই নানা রকমের ছবির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে যেতে যেতে নানা রকমের ছবি দেখার কথা বললাম, আর সেই যাওয়াটা হতে পারে গাড়িতে করে যাওয়া, রাস্তার দুধারে যেতে যেতে নানা রকমের দৃশ্য দেখা, কিংবা ট্রেনে করে যাওয়া, অথবা নৌকো করে বা জাহাজে করে যাওয়া। যাওয়া আর কোনো শেষ নেই। আর সেই চলতে চলতে পথে নানা রকমের দৃশ্য দেখা, আর সেই দেখার মধ্যে কিন্তু বেশ একটা মজা রয়েছে, কারণ নতুন নতুন জিনিস দেখা। এমন কিছু ছবি আমরা দেখি যেগুলো হয়তো আর আমাদের কখনো দেখা হবে না, কিংবা সেই পথ দিয়েও হয়তো আমরা আর কখনো যাব না। সেই রকম নানা রকমের ছবি আর সেই সব গল্প অবশ্যই উঠে আসবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন চক্ষু নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লা ট্রেন, যেতে যেতে হঠাৎ থেমে গেল অজানা অচেনা ছোট্ট একটা স্টেশনে, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। ভীষণ নামতে ইচ্ছে করল, আর নামার পর দেখা গেল ছোট্ট একটা স্টেশন, সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে একটা ছোট্ট গ্রাম, আর দূর থেকে দেখা যাচ্ছে সবুজ গাছে ঘেরা, আর তার মাঝখানে সবুজ একটা মাঠ। ভীষণ যেতে ইচ্ছে করছে, কিন্তু যাওয়া তো সম্ভব নয়, কারণ এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তাই আবার উঠে পড়তে হলো সেই দূরপাল্লা ট্রেনে, আর হয়তো কোনোদিনই যাওয়া হবে না সেই ছোট্ট স্টেশনে। কিন্তু বাড়িতে আসার পরেও বারবার মনে পড়ছে সেই জায়গাটার কথা। এমন একটা দৃশ্যের কথা কল্পনা করলেই কেমন অদ্ভুত লাগে বলুন তো। সত্যি আমাদের এই যেতে যেতে পথে যে নানা রকমের দৃশ্য, আর তার মধ্যে থেকেই যদি এইরকম একটা ছবির মতো যদি কোনো স্টেশন আমরা দেখতে পাই, সত্যি আজ আমাদের পপকর্নে আমরা কথা বলছি এই যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় হয় যে একলা অনেকটা পথ যেতে হয়, আর সেই সময় মনে হয় যে ঠিক আছে একটা বই নিয়ে নেব আর তারপর পুরো রাস্তাটা আমরা সেই বই পড়তে পড়তেই কাটিয়ে দেব। কিন্তু দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যেই যেন সেই সময়টুকু পার হয়ে গেল, আর সেই পথের দূরত্বটাও যেন মনে হলো অনেক কম। সেই মানুষটা যার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন তার সঙ্গে আর কথাও হবে না, কিন্তু তার সঙ্গে কাটানো সেই যে মুহূর্তটা, সেই যে সময়টুকু, সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা। আর সেখানেই আপনার সঙ্গে শেয়ার করলাম এমন একটা মুহূর্তের কথা, যে এমন অনেক সময় তো আমাদের হয় যে আমাদের একলা কোথাও হয়তো জার্নি করতে হচ্ছে, আর সেখানেই আমাদের দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে আর হয়তো কোনো দিন দেখা হবে না, কিন্তু সেই যে স্মৃতিটুকু সেটা কিন্তু থেকে গেছে আজও। আমাদের আজকের এই যেতে যেতে পথে দেখার গল্প নিয়ে আমরা থাকব আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7

আঁকা বাঁকা সরু পাহাড়ি পথ বেয়ে চলা, আর সেই পথে চলতে চলতে নানা রকমের ছবি। কোথাও বা পাহাড়ি গাছগুলোতে ফুটে আছে অপূর্ব সব ফুল, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা আর তার সেই অপূর্ব জলের শব্দ, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো একে অপরের সঙ্গে খেলা করছে, আর সেই সব দৃশ্য দেখতে দেখতে পথ চলা, আর তারপর সেই টিলার ওপরে গিয়ে পৌঁছানো, আর সেখান থেকে অপূর্ব দেখা সেই সূর্যাস্ত। তারপরে হয়তো অনেকবার সূর্যাস্ত দেখা হয়েছে, কিন্তু সেই দিনের সেই যে সূর্যাস্ত যা এক অপূর্ব মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিল, সেটা হয়তো একেবারে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছিল। তাই পরে যতই সূর্যাস্ত দেখা হোক না কেন, সেই দিনের সেই সূর্যাস্ত, সেই যে মুহূর্ত, সেই যে ছবি, সেটা আজও মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। আর সেই রকমই আমাদের পথে দেখা, যেতে যেতে নানা রকমের দৃশ্য, নানা রকমের মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের এই আড্ডা অবশ্যই জারি থাকবে, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা নিয়ে। আসলে আমাদের এই যে প্রতিদিনের পথ চলা, সেখানে যেতে যেতে আমরা কত রকমের দৃশ্য প্রতিদিন দেখছি, তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা আর সেভাবে মনে রাখি না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা সারা জীবন মনে রেখে দিই, সেগুলো আমাদের স্মৃতির মধ্যে থেকে যায়। আর সেগুলোকেই আমরা মাঝে মাঝে যখন মনে করি, তখন আমাদের মন একেবারে অন্যরকম হয়ে যায়, একেবারে একটা অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে দেয়। আর সেই সব মুহূর্তের গল্প নিয়েই আজ আমরা ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

0: ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
1: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেব, সেটা ঠিক বিষয় নয়, সেটা একটা ইমোশন। সেটা একটা খাবার তো অবভিয়াসলি, কিন্তু সেই খাবারটা কিন্তু জনপ্রিয়তম আমাদের দিদিদের কাছে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানামে গৌরব, চলে এসেছি আরও একবার আপনার গোটা দিনটা গানে গল্পে আড্ডায় ভরে দিতে, আর অবশ্যই উড়ে বেড়াতে আপনার সঙ্গে আপনারই ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো যে কথা বলছিলাম, যে খাবারটির কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করব তাকে আমরা ফুচকা বলে জানি। আগে হ্যাঁ হ্যাঁ, ফুচকা। যেই ফুচকার কথা উঠলেই স্পেশালি দিদিদের মুখটা কিন্তু একেবারে হয়ে ওঠে আর কি। তো এই ফুচকার সঙ্গে কিন্তু অনেক ঘটনা, অনেক গল্প, এমনকি বেশ পুরনো ইতিহাসও জড়িয়ে আছে, যেগুলো কি না এক কথায় শুনলে অবিশ্বাস্য লাগে। ইনফ্যাক্ট সেই সমস্ত কথা শুনলে একদম বোমকে যেতে হয়, বুঝলেন, একদম বোমকে যেতে হয়। তো সেরকমই কিছু বোমকে যাওয়া কথা এই ফুচকাকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

প্রথমেই জেনে নেওয়া যাক ইতিহাস সম্পর্কে, মানে ফুচকার ইতিহাস। শুনলে মনে হতে পারে ফুচকার ইতিহাস আর কত, ম্যাক্সিমাম 100 বছর হবে, কিন্তু একদমই নয়। ফুচকা যে কত প্রাচীন সেটা আপনার আমার কল্পনারও বাইরে। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ফুচকা ঠিক কতটা প্রাচীন জানেন, এটা সেই সময়কার খাবার যখন কিনা চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেননি। শুনতে অবাক লাগলেও পুরোটা কিন্তু সত্যি। খ্রিস্টপূর্ব 500 বছর, অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর আগেও ফুচকার প্রচলন ছিল বা ফুচকা খাওয়ার প্রচলন ছিল। তখন ষোড়শ মহাজনপদ জারি আছে, অর্থাৎ গোটা ভারতে 16টা মাত্র বড় বড় জনপদ। সেই জনপদের ভিত্তি কিন্তু ছোট ছোট কতগুলো সাম্রাজ্য। ইনফ্যাক্ট তখনও পর্যন্ত মৌর্য সাম্রাজ্য পর্যন্ত তৈরি হয়নি। সেই সময় মগধে প্রচলিত হয় ফুচকা, সেই ফুচকার নাম ছিল ফুলকি আগে, হ্যাঁ ফুলকি। আর সেই ফুলকা থেকেই বা ফুলকি থেকেই ফুচকা কথাটি এসছে, এবং সে কিনা এখনও পর্যন্ত রাজত্ব করছে আমাদের মনে। তো রেডিও বাংলানাইট ডট কমে এই ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন।

ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে প্রায় 2500 বছর আগেও ফুচকার প্রচলন ছিল বা ফুচকা খাওয়ার প্রচলন ছিল, কিন্তু সেটা তো ছিল মগধে। এই বাংলায় ফুচকা কী করে এলো সেটার পেছনেও কিন্তু একটা বড় ইতিহাস আছে। বলা হয় যে মগধ থেকে কোনো এক বধূ আমাদের গ্রাম বাংলায় কারো বাড়িতে এসেছিলেন বধূ হয়ে, এবং তিনি তার শাশুড়িকে তুষ্ট করার জন্য প্রথম এই ফুচকা বাংলায় নিয়ে আসেন। সেটাও আজ থেকে প্রায় 500 কি 600 বছর আগে। তাহলেই ভাবুন যে বাংলায় এই ফুচকার প্রচলনটাও কিন্তু এসেছিল বাইরে থেকেই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে ফুচকাকে নিয়ে আরও এরকম একটি কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘরাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.com।

ফুচকার প্রাচীন নাম হচ্ছে ফুলকি, সেখান থেকে ফুচকা কথাটি এসেছে। কিন্তু এই ফুচকা কথাটি বাংলায় কি করে এলো বা এর মানেটাই বা কি, তার সঙ্গে কিন্তু আরও দুটো শব্দের খুব মিল আছে। সেটি একটি হলো ফোসকা, আরেকটি হলো ফুসকা। এই যে ফোসকা ব্যাপারটা, সেটা আমরা প্রত্যেকেই জানি, পুড়ে গেলে কোনো কারণে আমাদের শরীরে চামড়ার ওপরে ফুলে ওঠে, সেটাকে বলা হয় ফোসকা। আবার অনেকে বলে ফুসকা, এই শব্দ থেকেও ফুচকা এসছে। ফুসকা অর্থাৎ এরকম একটা গোল জিনিস যেটা যখন তখন বার্স্ট হয়ে যেতে পারে। ব্যাপারটা যাই হোক না কেন, ফুচকা এই শব্দটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত মাদকতা ছড়িয়ে আছে, কি বলেন? তো রেডিও বাংলার .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ফুচকাকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা .com।

ফুচকা নিয়ে আমাদের প্রত্যেকের জীবনেই অজস্র কাহিনী, অজস্র ঘটনা রয়েছে। যেমন ধরুন, আমার এক বন্ধুর প্রেম হয়েছিল ফুচকার দোকানে দাঁড়িয়ে। মানে ফুচকা খেতে সেও খুব ভালোবাসতো, এবং সেই মেয়েটি অর্থাৎ আমার বন্ধুর সেই গার্লফ্রেন্ড, সেও আসতো ফুচকা খেতে, এবং সেখানেই চার চোখ এক হলো এবং দেখা আর কি, বুঝতেই পারছেন। কিন্তু তার থেকেও একটা রোমহর্ষক গল্প আমার জীবনে ঘটেছে, সেটা হলো আমার এক বন্ধুর বাড়িতে ফুচকা বানানোর একটা ব্যাপার ঘটেছিল আর কি। মানে তার বাড়ির লোকজন চেষ্টা করেছিল ফুচকা বানাতে, কিন্তু আলটিমেটলি আমরা সেখানে যখন পৌঁছলাম দেখলাম ছোটোখাটো কয়েকটা লুচি হয়েছে। মানে ফুচকার জায়গায় লুচি, বলতে বলতে আমারই এখন হাসি পাচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা চোখের সামনে ভেসে উঠছে আর কি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা আজকে জারি আছে, ইনফ্যাক্ট জারি ছিল। ফুচকাকে নিয়ে এরকম অনেক ঘটনা, অনেক কথা, অনেক ইতিহাস আছে, যেগুলো কিনা এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু মাইন্ড ব্লোয়িং কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আজ আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি, এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে, আর গানের সাথে সাথে ঘুরতে যাওয়ার কথাও রয়েছে। ঠিক যেমন আজকের আড্ডায় আমরা বেছে নিয়েছি এমন কোনো একটা জায়গা যেটা অবশ্যই বাঙালির ইমোশন এবং মনের খুব কাছে রয়েছে।

যখন ঘুরতে যাওয়ার কথা বলি তখন অটোমেটিক্যালি কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর সেটা যদি সমুদ্রের কাছাকাছি হয় আর বাঙালির প্রিয় ইমোশন এমন একটা জায়গায় হয় তাহলে তো কোনো কথাই নেই। যেমন পুরী, পুরী সমুদ্র যারা ধার্মিক তাদের কাছেও যতটা কাছের বা যতটা প্রিয় ঠিক সেরকমই যারা সমুদ্রকে ভালোবাসে, যারা বীচ ভালোবাসে তাদের জন্য কিন্তু পুরীর সমুদ্র একটা অন্য রকমই কাছের জিনিস বা কাছের জায়গা। তো এই পুরীর সমুদ্র গেলে আমরা শুধুমাত্র পুরীর সমুদ্রে আনন্দ করতে যাই তা কিন্তু না, তার সাথে সাথে জগন্নাথ দেবের মন্দির এছাড়াও আরও অনেক জায়গা আছে যেগুলো যেতেই হয়। কিন্তু যেই জায়গাগুলো আমরা হামেশাই ভুলে যাই বা নতুনভাবে তৈরি হয়েছে সেখানে বলা যেতে পারে পুরীর অফবিট কিছু জায়গা, সেই জায়গাগুলোর হদিশ দেবো আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Rexpert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
6: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

পুরীর ঘুরতে যাওয়ার জায়গা আসলে সবার ফার্স্ট যেটা আসে জগন্নাথ দেবের মন্দির, এবং তারপরে নন্দনকানন, চিল্কা, কোণারকের মন্দির এবং জগন্নাথ দেবের মাসি ও পিসির বাড়িও আসে। কিন্তু এইসব জায়গাগুলো তো আপনি ঘুরে নিলেন, কিন্তু এইগুলো যদি একবারে ঘোরার পর আপনার ইচ্ছা করে যে একটু নতুন কিছু এক্সপ্লোর করবেন, তাহলে কোথায় যাবেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলছি, এরকমই একটা জায়গা আছে যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখন হাইপ দিচ্ছে বা জনপ্রিয়তা পেয়েছে, ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ, এবং যেখানে ঢুকতে 20 ঘন্টা সময় লাগে, মাত্র থাকা যায় 3 ঘন্টা। চাইলে আপনি ওখানে স্নানও করতে পারবেন, এবং সেক্ষেত্রে টিকিট লাগে 50 টাকা, এবং চাইলে আপনি সেই জায়গায় বসে, অর্থাৎ সমুদ্রের ধারে বসে, আপনি সমুদ্রকে দেখতে দেখতে এনজয় করতে পারবেন নিজের প্রিয়জনদের সাথে নিজের প্রিয় টাইম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলানিউজ ডট কমে আজকে আমরা বিচ লাভারদের পুরী নিয়ে কথা বলছি, এবং পুরীর সাথে সাথে যারা জঙ্গল সাফারিতে ইন্টারেস্টেড রাখেন, এবং তার সাথে সাথে অবশ্যই পুরী থেকে যদি আপনি জঙ্গল সাফারির মজাটা নিতে চান, তাহলে আপনাকে ওই 1.5 থেকে 2 ঘন্টার দূরত্বে যেতে হবে চন্দকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে রয়েছে জঙ্গল সাফারি। সেখানে আপনি নিজেদের প্রিয় যে জন্তু তাদেরকেও দেখে নিতে পারবেন, পশুদের আদর করতে পারবেন কি পারবেন না সেটা বলছি না, কিন্তু ওই যে হয় না যে চোখের আদর, দূর থেকে একটা আদুরে আভা, সেগুলো কিন্তু করতেই পারবেন, এবং নেচারের কাছাকাছি আসলে সত্যি খুব ভালো লাগে। তাই জন্য জঙ্গল সাফারি কিন্তু মিস করবেন না যদি আপনি পুরী যান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মানেই হচ্ছে একটা অলৌকিক ঘটনা রয়েছে, সেটা আমরা সবাই জানি। পুরী মানে কিন্তু অনেক গল্প, ঠিক সেই রকমই পুরী মানে কিন্তু ইতিহাসে ঠাসা এমন কিছু জায়গা। তাই ইতিহাস যারা ভালোবাসেন তাদেরকে অবশ্যই ললিতগিরি, উদয়গিরি, খণ্ডগিরি দেখতেই হবে। এবং সেই তিনটে জায়গাতেই আমরা সবাই জানি যে মাটি খুঁড়ে পাওয়া গেছে বৌদ্ধ ধর্মের নিদর্শন, এবং ললিতগিরি উড়িষ্যার সবচেয়ে প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে অন্যতম। এবং আমরা ইতিহাসে পড়েছিলাম মৌর্য সাম্রাজ্যের কথা, সেই মৌর্য সাম্রাজ্যের সমসাময়িক কিন্তু যে নিদর্শনগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। এবং পুরী থেকে মোটামুটি সময় লাগে ঘন্টা তিনেক, তো আপনি চাইলেই কিন্তু এই ইতিহাসের জায়গাগুলো এক্সপ্লোর করতেই পারবেন। তাহলে পুরী থেকে কিছু অফবিট ডেস্টিনেশনের কথা কিন্তু আপনার সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো আটাটা প্লিজ জানাতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ ভালোবাসা দিতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা স্পেশালি একদমই অন্যরকম, কারণ আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে আড্ডা দেবো সেটা কিন্তু সকল কাছে জানা, আবার কিছু কিছু মানুষ আছেন তাদের কাছে কিন্তু অজানা। সাপ ব্যাং খাওয়া, ফুড কন্টেন্ট তৈরি ও নর্থ ইস্টে মুখবান, যদি এই ব্যাপারটাকে আমি গুরুত্ব দিই তাহলে কিন্তু আপনারা অনেকেই এই মুখবাং সম্পর্কে জানেন। আসলে মুখবাং ব্যাপারটার অল্প বিস্তর পরিচয় অবশ্যই আছে, কারণ নাম না জানা থাকলে এই ধরনের ভিডিও নিশ্চয়ই অনেকে দেখেছেন। সামনে প্রকাণ্ড থালায় বিপুল খাবার দাবার সাজিয়ে এক সেটিংয়ে তা শেষ করা এবং পুরোটা আগাগোড়া ক্যামেরায় রেকর্ড করা। তো দক্ষিণ কোরিয়া থেকে শুরু হওয়া এই ভিডিও কন্টেন্টটি আপাতত উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির প্রতিরোধের আধার, যে কোনো ভূখণ্ডের সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান হল খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতে সাংস্কৃতিক দূরত্বের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হল খাদ্য। আর আজকে সেই মুখবাং নিয়ে আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সৌভিক। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, ফিরে আসছি আজকের এই মুখবাং সম্পর্কে আরও অনেক কিছু আপনাদের তথ্য দেবো। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা মুখ পান নিয়ে, চলছে গান মুসাফিরে। তো চলুন দেরি না করে আবারও একটু এগিয়ে যাই। আসলে যে কোনো ভূখণ্ডে সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান বিরতির আগেই বলেছি, যেটা হলো খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূরত্বের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন, এটাও খাদ্যকে কেন্দ্র করেই। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূরত্ব, আসলে উত্তর পূর্ব ভারতের খাবারকে মেনল্যান্ড বারংবার নানাভাবে একঘরে করে দিয়েছে। ওরা তো শুধু সাব্যাং খায়, তাই ওদের খাবারে দুর্গন্ধ, এই সব লব্জ মানে ভীষণ চেনা। কারণ মুকবাং ফরম্যাটের ভিডিওকেই নিজেদের খাদ্য বৈচিত্র্য তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন উত্তর পূর্ব ভারতের কন্টেন্ট নির্মাতারা, ফলে মুকবাং আর নেহাতি কন্টেন্ট না, এখন রাজনৈতিক অস্ত্র বলা যেতে পারে। যেমন অ্যাপোলোস কিন্ট, তিনি বলেছেন আমাদের নাগা খাবারের সম্ভার কিন্তু বেশ বিচিত্র, আমরা গঙ্গা ফরিং ব্যাং শামুক খাই, তো দুনিয়াকে ফলাও করে সেসব আবার দেখাতে যাই, দেখাইও। এবং এই যে অ্যাপোলোসের ভিডিও বেশ জনপ্রিয় হয়, বোঝা যায় তার এই লড়াইয়ে তিনি পাশে পাচ্ছেন আরও কয়েকজন উৎসাহী মানুষকে। তো ইউটিউবের আয় থেকেই তিনি টেলিভিশন, ফ্রিজ, বাইক, গাড়ি প্রভৃতি কিনতে পেরেছেন, এবং তিনি একেবারে স্থানীয় কায়দায় রান্না করে স্থানীয় খাবার খান, ফলত অজান্তেই একটা সাংস্কৃতিক পরিতৃপ্য তৈরি হয়েছে। আমরা ফিরবো আবার আজকের স্পেশাল একটা মুখপান নিয়ে, জুড়ে থাকুন না, শুনতে থাকুন মুখপান একটা, শুধুমাত্র গান মুসাফিরে। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যে দেশে 8টি আলাদা আলাদা রাজ্যকে নর্থ ইস্ট নামক এক বন্ধনীতে ফেলে খুলেআম বৈষম্য চলে, সেই দেশে নিজেদের খাবার বিশ্বমঞ্চে তুলে ধরা নিঃসন্দেহে রাজনৈতিক বিবৃতি বই কি। আমরা কথা বলছি আজকে কানমোসাবিরের আড্ডায় মুখপাং নিয়ে। হ্যাঁ, মুখপাং, উত্তর পূর্বের উল্লেখযোগ্য মুখপাং। ক্রিকেটারদের তালিকায় আছেন নাগাল্যান্ডের সাওয়ালো সেবো। সেসব খাবার মৌলিকভাবে উত্তর পূর্বের খাদ্যের উপকরণ, মৌলিকভাবে স্থানিক, তা কিন্তু তারা সযত্নে, সগর্বে এবং সচেতনভাবে ধরে রাখছেন তাদের মুখপাং ভিডিওতে। যেমন হোম কেরু চাটনি, সঙ্গে থাকুন। এরকম আরও কিছু মজাদার কথা বলবো, কিন্তু তার আগে আবারও আমাদের অপেক্ষা হয়ে আছে কয়েকটা গান শুনে নেওয়ার। চটপট শুনি, তারপর ফিরে এসে আড্ডা হবে মুখপাং নিয়ে, নর্থ ইস্টে মুখপাং।

ফিরে এলাম মুখবাঙের আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা। যেমন বিটুল চাকমার ভিডিওতে স্থানীয় মাশরুম থাকে, তথ্য প্রমাণ বলছে ভারতের উত্তর পূর্ব দিকেই সব থেকে বেশি মুখবাঙে ভিডিও তৈরি করা এবং দেখা হয়। এটা প্রমাণ করেছেন একটা জিনিস যেটা শুনলে আপনিও ভাবে যাবেন, উত্তর পূর্ব মানে নেহাতি সাপের ছাল ব্যাঙের ছাল খাওয়া নয়, তাদের রান্নার নিজস্ব প্রকরণ নিজস্ব শৈলী আছে এবং তাদের খাদ্যাভ্যাসের স্বতন্ত্র রাজনীতি আছে। এবার প্রশ্ন আসতে পারে, কী সেই রাজনীতি? বহুদিন ধরে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে করতে এই মানুষগুলো এমন সমস্ত সম্পদের সন্ধান পেয়েছেন যা ভৌগোলিকভাবেই বাকি ভারতের কাছে অপরিচিত। তাদের রান্নায় বারংবার এসেছে সেই সব গাছগাছালি, সেই সব মাংস, আর ভারতের বাকি অংশের উদাসীন নাগরিকেরা এদের সযত্নে অসভ্য বলে দূরে ঠেলে দিয়েছেন। তো কলকাতার রাস্তায় খুলেআম ছাগল কাটায় দোষ নয়, কিন্তু উত্তর পূর্বের লোক ব্যাংকলি অস্বস্তি হয়। তার কারণ, আমরা উত্তর পূর্বকে নিয়ে একটা ট্যুরিস্ট স্পট ছাড়া আর কিছু ভাবি না। তো আমাদের দাবেদারি করা দায়িত্ব যেন উত্তর পূর্বের বিশেষ ভূমিকা নেই, আর সেখানে স্বাভাবিক জনজীবনকে বেঁধে দিতে চাই আরবান মেট্রোপলিসের নিয়মানুসারে। সেখানে অপারক হলে পলিটিক্যালি কারেন্ট আলোকপ্রাপ্ত জনতার ভিড় থেকেও বেশি আসে কিন্তু বৈষম্যমূলক ভাষা। সঙ্গে থাকুন, আবারও ফিরব, কোথাও যাবে না, জুড়ে থাকুন না, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে আটটা। এখন গান

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা মুখবাগ নিয়ে। তো দেখতে দেখতে আমরা মুখবাগ সম্পর্কে অনেক কিছুই বললাম, এবং সত্যি কথা বলতে এই যে একটা খাবারের ব্যাপার, এটা অনেকের কাছে হয়তো নাকশিটকোনা একটা ব্যাপার হবে, আবার অনেকের কাছে এই ব্যাপারটাই একটা অন্যরকম কিছু ব্যাপার। যেমন নর্থ ইস্টের কাছে এটা কিন্তু একটা প্রিয় খাবার। তো এইভাবে খাবারের বৈচিত্র্য কিন্তু সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। এরকম কিছু ব্যাপার নেই যে অমুক জায়গায় এলে সে এরকম খাবারটার একটা চাপ পড়ে যাবে, তা কিন্তু নয় একদমই। তো যাই হোক, মুখবাঙের এই যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিলো এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও এই সব ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই 4474-3956-5712-তে অবশ্যই জানান। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com-এ ছটফট জানিয়ে দিন আজকের এই শো আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই সোম থেকে শুক্র শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন, জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com-এর সঙ্গে। আজকের জন্য টাটা।

একটা দারুণ উইকেন্ড কাটিয়ে ফিরে এলাম একটা নতুন সোমবার নিয়ে। থাকবো সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র আপনার সঙ্গে। উইকেন্ডটা নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো কেটেছে, আর আপনি কি ভীষণ মিস করেছেন আমাকে? চিন্তা নেই, আজ থেকে পরপর টানা পাঁচ দিন আছি আপনার সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। দেখুন, মাঝখানে যে দুটো দিন কেটেছে সেই দুটো দিন আমাদের অলমোস্ট ল্যাথ খেয়ে কেটেছে, কারণ ছুটির দিন মানেই অবসর, আর অবসর মানেই বাঙালির কাছে সবথেকে প্রিয় খাবার হলো ল্যাথ। সোমবার এলেই মনে হয় দূর, আবার অফিস যেতে হবে। ব্যস্ত ছিলাম ছুটিতে, তখন কিন্তু ভীষণ রাগ হয়। আজকে আমরা একটু রাগ নিয়ে কথা বলবো, কারণ এই সোমবার এলেই না আমাদের মধ্যে অনেক মানুষের মধ্যেই আছে খুব রাগ হয়, অফিস যেতে হবে, আবার কাজ করতে হবে, আবার একটা টানা সপ্তাহ। আবার রাগ এমনই একটা ইমোশন, সেটা যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইমেজ নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। সেটা অফিসে হতে পারে, সেটা বন্ধুর কাছে হতে পারে। আপনার নিশ্চয়ই এরকম রাগ নিয়ে বা রাগ দেখানো নিয়ে এরকম প্রচুর কথা আছে, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও আপনাকে বলে দিই, +447503965712। দেখুন, সোমবার যেহেতু প্রচুর রাগ হবে, সেই রাগটাকে ঠান্ডা করার জন্য পরপর তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: জীবনে।
1: ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং? কি পরপর তিনটে গান শুনে মাথাটা কি একটু ঠান্ডা হলো? মনে হচ্ছে হয়েছে। রাগ ভীষণ গম্ভীর একটা বিষয় হলেও রাগ কিন্তু মানে রাগ নিয়ে কিন্তু অনেক মজারও ইনসিডেন্ট আছে, কারণ এক একজন মানুষের রাগ করার ধরন এক এক রকম হলেও রাগ মিটে যাওয়ার ধরন কিন্তু অন্য অন্য রকম। মানে অনেক মানুষ আছে যারা রাগ কেন করেছে সেটাই রাগ করতে করতে মানে এতটাই দীর্ঘমেয়াদী হয়ে যায় রাগের সময়টা, সেটা ভুলে যায় যে কেন রাগ করেছিল, এবং উল্টো দিকের মানুষটা সেটা বুঝতে পারে না যে সেই মানুষটা কেন রাগ করেছে। মানে এটা নিয়ে একটা ভীষণ কনফিউশন তৈরি হয়ে যায়, ফলে বুঝতে পারে না যে নিজের রাগটা কীভাবে কাটাবে বা যে মানুষটা রাগ করেছে তার রাগটা কীভাবে ভাঙাবে। এরকম কনফিউশন নিয়ে নিশ্চয়ই আপনারও বেশ কিছুটা সময় কেটেছে বা কাটছে বা এটাই হয়ে যায় আপনার সঙ্গে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো +44750396572। আর এটাও সঙ্গে জানাবেন যে আপনার রাগের মলম কোনটা, কি পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায়। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com-এ। প্রত্যেক দিন যদি আপনি আমাকে শুনতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটা তো জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। মন ভালো নেই, রাগ হলে কিন্তু সত্যি মন ভালো থাকে না। রাগ কমানোর অনেক রকম পদ্ধতি আছে। এই যেমন আমি আপনার রাগটা বা সোমবারে যে স্ট্রেসটা আসছে অফিস যাওয়ার জন্য বা অফিসে বসে প্রচুর কাজের চাপ হচ্ছে তার জন্য আমি যে আপনাকে সুন্দর গান শোনাচ্ছি মাথা ঠান্ডা করার জন্য গান শোনাচ্ছি, এরকম রাগের রাগ কমানোর প্রচুর মলম আছে, প্রচুর পদ্ধতি আছে। সবার ক্ষেত্রে সেটা আলাদা আলাদা রকম। আমার ক্ষেত্রে যেমন সবথেকে মজার বিষয় হলো আমার যখন রাগ হয়, সেটা যে কোনো কারণে হতে পারে, আমার বিরিয়ানি খেলে আমার রাগটা ইনস্ট্যান্ট কমে যায়। মানে বিরিয়ানির সঙ্গে আমার একটা অদ্ভুত প্রেম আছে। রাগ কমানোর মলম হিসেবে আমার জন্য বিরিয়ানি অ্যাপ্রোপ্রিয়েট। আপনারও নিশ্চয়ই এরকম কোনো বিষয় আছে যেটা খেলে বা যেটা পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায় বা রাগের মলম হিসেবে কাজ করে, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনার রাগের মলম কোনটা, +447503965712। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ততক্ষণ পরের গানগুলো আপনাকে উপহার দিলাম আপনার রাগটা ঠান্ডা হওয়ার জন্য।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম। প্রত্যেক দিন আমাদের দারুণ দারুণ বিষয় আড্ডা হয়, সেটা জানার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো রাখতে হবে। আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট ফলো করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, যেটা কথা হচ্ছিল সেটা হলো রাগ নিয়ে। রাগ তো হচ্ছে, রাগের মলমও হচ্ছে, কিন্তু কোনো সময় নিজেকে একটু ইনিশিয়েটিভ নিতে হয় রাগটাকে ঠান্ডা করার জন্য। মেডিটেশন, মেডিটেশন হলো রাগ কমানোর সবথেকে দারুণ উপায়। মানে অনেকেই ভাবে রাগ হলে মেডিটেশন করতে পারবো না, মানে এতটাই তখন সেই মুহূর্তে রাগ হচ্ছে, তখন যে পাঁচ মিনিট কি দশ মিনিট তো অনেকটা সময়, পাঁচ মিনিট একটু চোখ বন্ধ করে একটু ধ্যান করা সেটা যেন হয় না, কারণ রাগটা মাথার উপর জাকিয়ে বসে। আপনি চেষ্টা করুন না, আজ থেকে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর রাগ হচ্ছে, আপনি মেডিটেশন করুন, পাঁচ মিনিট করুন। আচ্ছা, পাঁচ মিনিটকে অনেকটা সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে দু মিনিট করুন, আস্তে আস্তে সময়টাকে বাড়ান, দেখবেন রাগটা আগের থেকে কিছুটা হলেও অনেকটা কমবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম। যেটা বলছিলাম যে আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা হয়, কিন্তু তার জন্য তো আমাদের ওয়েবসাইটটাকে আপনাকে জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, বিষয়টা হলো রাগ কমছে না কোনোভাবেই, পছন্দের খাবার খেয়েও কমছে না, মেডিটেশন করে মনটা শান্ত হচ্ছে, কিন্তু আবার রাগ হচ্ছে। চাইছেন যেই মানুষটার জন্য বা যেই কারণটার জন্য রাগ হচ্ছে, কারণ তো কখনো এসে আপনার রাগ ভাঙাবে না, কিন্তু যেই মানুষটা আপনার রাগের কারণ সে অন্তত এসে যদি রাগটা ভাঙাতো তাহলে মনটা আরও বেশি ঠান্ডা হতো। এটা কিন্তু খুব সত্যি একটা কথা। আমাদের যদি কেউ যত্ন করে বা কেউ ভালোবেসে রাগ ভাঙায়, সেই রাগ ভাঙানোর মলমটা ভীষণ কার্যকরী হয়। এই যেমন আপনার সোমবারের স্ট্রেসটা এক ঘন্টা পর নিশ্চয়ই কিছুটা হলে রিলিজ হয়েছে, আপনি কিন্তু মেডিটেশনটা করতে থাকবেন। আপনার জীবনে এরকম কোনো মানুষ নিশ্চয়ই আছে যে আপনার রাগ ভাঙায় বা আপনার স্ট্রেস রিলিজ করে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনার প্রিয় মানুষটার কথা, বা যেই মানুষটার উপর আপনি সবথেকে বেশি রাগ করেন, বা যে আপনার সুন্দরভাবে রাগটা ভাঙায়। সময় বলছে আজকে টাটা করতে, আর আমি জানি এটা শুনে আপনার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি যদি এখন বিদায় না নিই, সময় আমার উপর ভীষণ রাগ করবে, কারণ এর পরবর্তী বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। এখানেই আমায় আজকের আড্ডাটা শেষ করতে হচ্ছে। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিবে।

পথে যেতে যেতে আমরা নানা রকমের দৃশ্য দেখি, যার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। আবার এমন কিছু ছবি আছে যেগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায়। এইরকমই নানা রকমের ছবির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে যেতে যেতে নানা রকমের ছবি দেখার কথা বললাম, আর সেই যাওয়াটা হতে পারে গাড়িতে করে যাওয়া, রাস্তার দুধারে যেতে যেতে নানা রকমের দৃশ্য দেখা, কিংবা ট্রেনে করে যাওয়া, অথবা নৌকো করে বা জাহাজে করে যাওয়া। যাওয়া আর কোনো শেষ নেই, আর সেই চলতে চলতে পথে নানা রকমের দৃশ্য দেখা। আর সেই দেখার মধ্যে কিন্তু বেশ একটা মজা রয়েছে, কারণ নতুন নতুন জিনিস দেখা, এমন কিছু ছবি আমরা দেখি যেগুলো হয়তো আর আমাদের কখনো দেখা হবে না, কিংবা সেই পথ দিয়েও হয়তো আমরা আর কখনো যাব না। সেই রকম নানা রকমের ছবি আর সেই সব গল্প অবশ্যই উঠে আসবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লা ট্রেন, যেতে যেতে হঠাৎ থেমে গেল অজানা অচেনা ছোট্ট একটা স্টেশনে, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। ভীষণ নামতে ইচ্ছে করলো, আর নামার পর দেখা গেল ছোট্ট একটা স্টেশন, সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে একটা ছোট্ট গ্রাম, আর দূর থেকে দেখা যাচ্ছে সবুজ গাছে ঘেরা, আর তার মাঝখানে সবুজ একটা মাঠ। ভীষণ যেতে ইচ্ছে করছে, কিন্তু যাওয়া তো সম্ভব নয়, কারণ এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তাই আবার উঠে পড়তে হলো সেই দূরপাল্লার ট্রেনে, আর হয়তো কোনোদিনই যাওয়া হবে না সেই ছোট্ট স্টেশনে। কিন্তু বাড়িতে আসার পরেও বারবার মনে পড়ছে সেই জায়গাটার কথা। এমন একটা দৃশ্যের কথা কল্পনা করলেই কেমন অদ্ভুত লাগে বলুন তো। সত্যি আমাদের এই যেতে যেতে পথে যে নানা রকমের দৃশ্য, আর তার মধ্যে থেকেই যদি এইরকম একটা ছবির মতো যদি কোনো স্টেশন আমরা দেখতে পাই। সত্যি আজ আমাদের পপকর্নে আমরা কথা বলছি এই যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় হয় যে একলা অনেকটা পথ যেতে হয়, আর সেই সময় মনে হয় যে ঠিক আছে একটা বই নিয়ে নেব আর তারপর পুরো রাস্তাটা আমরা সেই বই পড়তে পড়তেই কাটিয়ে দেব। কিন্তু দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যেই যেন সেই সময়টুকু পার হয়ে গেল, আর সেই পথের দূরত্বটাও যেন মনে হলো অনেক কম। সেই মানুষটা যার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন তার সঙ্গে আর কথাও হবে না, কিন্তু তার সঙ্গে কাটানো সেই যে মুহূর্তটা, সেই যে সময়টুকু, সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা। আর সেখানেই আপনার সঙ্গে শেয়ার করলাম এমন একটা মুহূর্তের কথা, যে এমন অনেক সময় তো আমাদের হয় যে আমাদের একলা কোথাও হয়তো জার্নি করতে হচ্ছে, আর সেখানেই আমাদের দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে আর হয়তো কোনো দিন দেখা হবে না, কিন্তু সেই যে স্মৃতিটুকু সেটা কিন্তু থেকে গেছে আজও। আমাদের আজকের এই যেতে যেতে পথে দেখার গল্প নিয়ে আমরা থাকব আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আঁকা বাঁকা সরু পাহাড়ি পথ বেয়ে চলা, আর সেই পথে চলতে চলতে নানা রকমের ছবি। কোথাও বা পাহাড়ি গাছগুলোতে ফুটে আছে অপূর্ব সব ফুল, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা, আর তার সেই অপূর্ব জলের শব্দ, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো একে অপরের সঙ্গে খেলা করছে, আর সেই সব দৃশ্য দেখতে দেখতে পথ চলা, আর তারপর সেই টিলার ওপরে গিয়ে পৌঁছানো, আর সেখান থেকে অপূর্ব দেখা সেই সূর্যাস্ত। তারপরে হয়তো অনেকবার সূর্যাস্ত দেখা হয়েছে, কিন্তু সেই দিনের সেই যে সূর্যাস্ত যা এক অপূর্ব মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিল, সেটা হয়তো একেবারে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছিল। তাই পরে যতই সূর্যাস্ত দেখা হোক না কেন, সেই দিনের সেই সূর্যাস্ত, সেই যে মুহূর্ত, সেই যে ছবি, সেটা আজও মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। আর সেই রকমই আমাদের পথে দেখা, যেতে যেতে নানা রকমের দৃশ্য, নানা রকমের মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের এই আড্ডা অবশ্যই জারি থাকবে, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা নিয়ে। আসলে আমাদের এই যে প্রতিদিনের পথ চলা, সেখানে যেতে যেতে আমরা কত রকমের দৃশ্য প্রতিদিন দেখছি, তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা আর সেভাবে মনে রাখি না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা সারা জীবন মনে রেখে দিই, সেগুলো আমাদের স্মৃতির মধ্যে থেকে যায়। আর সেগুলোকেই আমরা মাঝে মাঝে যখন মনে করি, তখন আমাদের মন একেবারে অন্যরকম হয়ে যায়, একেবারে একটা অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে দেয়। আর সেই সব মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

চলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেব সেটা ঠিক বিষয় নয়, সেটা একটা ইমোশন। সেটা একটা খাবার তো অবভিয়াসলি, কিন্তু সেই খাবারটা কিন্তু জনপ্রিয়তম আমাদের দিদিদের কাছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানামে গৌরব, চলে এসেছি আরও একবার আপনার গোটা দিনটা গানে গল্পে আড্ডায় ভরে দিতে, আর অবশ্যই উড়ে বেড়াতে আপনার সঙ্গে আপনারই ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো যে কথা বলছিলাম, যে খাবারটির কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করব তাকে আমরা ফুচকা বলে জানি। আগে হ্যাঁ হ্যাঁ, ফুচকা। যেই ফুচকার কথা উঠলেই স্পেশালি দিদিদের মুখটা কিন্তু একেবারে হয়ে ওঠে আর কি। তো এই ফুচকার সঙ্গে কিন্তু অনেক ঘটনা, অনেক গল্প, এমনকি বেশ পুরনো ইতিহাসও জড়িয়ে আছে, যেগুলো কি না এক কথায় শুনলে অবিশ্বাস্য লাগে। ইনফ্যাক্ট সেই সমস্ত কথা শুনলে একদম বোমকে যেতে হয়, বুঝলেন, একদম বোমকে যেতে হয়। তো সেরকমই কিছু বোমকে যাওয়া কথা এই ফুচকাকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

প্রথমেই জেনে নেওয়া যাক ইতিহাস সম্পর্কে, মানে ফুচকার ইতিহাস। শুনলে মনে হতে পারে ফুচকার ইতিহাস আর কত, ম্যাক্সিমাম 100 বছর হবে, কিন্তু একদমই নয়। ফুচকা যে কত প্রাচীন সেটা আপনার আমার কল্পনারও বাইরে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ফুচকা ঠিক কতটা প্রাচীন জানেন, এটা সেই সময়কার খাবার যখন কিনা চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেননি। শুনতে অবাক লাগলেও পুরোটা কিন্তু সত্যি। খ্রিস্টপূর্ব 500 বছর অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর আগেও ফুচকার প্রচলন ছিল বা ফুচকা খাওয়ার প্রচলন ছিল। তখন ষোড়শ মহাজনপদ জারি আছে, অর্থাৎ গোটা ভারতে 16টা মাত্র বড় বড় জনপদ। সেই জনপদের ভিত্তি কিন্তু ছোট ছোট কতগুলো সাম্রাজ্য। ইনফ্যাক্ট তখনও পর্যন্ত মৌর্য সাম্রাজ্য পর্যন্ত তৈরি হয়নি। সেই সময় মগধে প্রচলিত হয় ফুচকা, সেই ফুচকার নাম ছিল ফুলকি আগে, হ্যাঁ ফুলকি। আর সেই ফুলকা থেকেই বা ফুলকি থেকেই ফুচকা কথাটি এসছে, এবং সে কিনা এখনও পর্যন্ত রাজত্ব করছে আমাদের মনে। তো রেডিও বাংলা নাইট ডট কমে এই ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন।

শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে প্রায় 2500 বছর আগেও ফুচকার প্রচলন ছিল বা ফুচকা খাওয়ার প্রচলন ছিল, কিন্তু সেটা তো ছিল মগধে। এই বাংলায় ফুচকা কী করে এলো সেটার পেছনেও কিন্তু একটা বড় ইতিহাস আছে। বলা হয় যে মগধ থেকে কোনো এক বধু আমাদের গ্রাম বাংলায় কারো বাড়িতে এসেছিলেন বধু হয়ে, এবং তিনি তার শাশুড়িকে তুষ্ট করার জন্য প্রথম এই ফুচকা বাংলায় নিয়ে আসেন। সেটাও আজ থেকে প্রায় 500 কি 600 বছর আগে। তাহলেই ভাবুন যে বাংলায় এই ফুচকার প্রচলনটাও কিন্তু এসেছিল বাইরে থেকেই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে ফুচকাকে নিয়ে আরও এরকম একটি কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: চাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.com।

ফুচকার প্রাচীন নাম হচ্ছে ফুলকি, সেখান থেকে ফুচকা কথাটি এসেছে। কিন্তু এই ফুচকা কথাটি বাংলায় কি করে এলো বা এর মানেটাই বা কি, তার সঙ্গে কিন্তু আরও দুটো শব্দের খুব মিল আছে। সেটি একটি হলো ফোসকা, আরেকটি হলো ফুসকা। এই যে ফোসকা ব্যাপারটা, সেটা আমরা প্রত্যেকেই জানি, পুড়ে গেলে কোনো কারণে আমাদের শরীরে চামড়ার ওপরে ফুলে ওঠে, সেটাকে বলা হয় ফোসকা। আবার অনেকে বলে ফুসকা, এই শব্দ থেকেও ফুচকা এসছে। ফুসকা অর্থাৎ এরকম একটা গোল জিনিস যেটা যখন তখন বার্স্ট হয়ে যেতে পারে। ব্যাপারটা যাই হোক না কেন, ফুচকা এই শব্দটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত মাদকতা ছড়িয়ে আছে, কি বলেন? তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ফুচকাকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ফুচকা নিয়ে আমাদের প্রত্যেকের জীবনেই অজস্র কাহিনী, অজস্র ঘটনা রয়েছে। যেমন ধরুন, আমার এক বন্ধুর প্রেম হয়েছিল ফুচকার দোকানে দাঁড়িয়ে, মানে ফুচকা খেতে সেও খুব ভালোবাসত, এবং সেই মেয়েটি অর্থাৎ আমার বন্ধুর সেই গার্লফ্রেন্ড, সেও আসতো ফুচকা খেতে, এবং সেখানেই চার চোখ এক হলো এবং দেখা আর কি, বুঝতেই পাচ্ছেন। কিন্তু তার থেকেও একটা রোমহর্ষক গল্প আমার জীবনে ঘটেছে, সেটা হলো আমার এক বন্ধুর বাড়িতে ফুচকা বানানোর একটা ব্যাপার ঘটেছিল আর কি। মানে তার বাড়ির লোকজন চেষ্টা করেছিল ফুচকা বানাতে, কিন্তু আলটিমেটলি আমরা সেখানে যখন পৌঁছলাম দেখলাম ছোটোখাটো কয়েকটা লুচি হয়েছে, মানে ফুচকার জায়গায় লুচি। বলতে বলতে আমারই এখন হাসি পাচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা চোখের সামনে ভেসে উঠছে আর কি। তো RadioBanglanet.com এ শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ফুচকাকে নিয়ে আমাদের আড্ডাটা আজকে জারি আছে, ইনফ্যাক্ট জারি ছিল। ফুচকাকে নিয়ে এরকম অনেক ঘটনা, অনেক কথা, অনেক ইতিহাস আছে, যেগুলো কিনা এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো সেরকমই কিছু মাইন্ড ব্লোয়িং কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু RadioBanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন RadioBanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে, আর গানের সাথে সাথে ঘুরতে যাওয়ার কথাও রয়েছে। ঠিক যেমন আজকের আড্ডায় আমরা বেছে নিয়েছি এমন কোনো একটা জায়গা যেটা অবশ্যই বাঙালির ইমোশন এবং মনের খুব কাছে রয়েছে।

যখন ঘুরতে যাওয়ার কথা বলি তখন অটোমেটিক্যালি কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর সেটা যদি সমুদ্রের কাছাকাছি হয় আর বাঙালির প্রিয় ইমোশন এমন একটা জায়গায় হয় তাহলে তো কোনো কথাই নেই। যেমন পুরী, পুরীর সমুদ্র যারা ধার্মিক তাদের কাছেও যতটা কাছের বা যতটা প্রিয় ঠিক সেরকমই যারা সমুদ্রকে ভালোবাসে, যারা বীচ ভালোবাসে তাদের জন্য কিন্তু পুরীর সমুদ্র একটা অন্য রকমই কাছের জিনিস বা কাছের জায়গা। তো এই পুরীর সমুদ্র গেলে আমরা শুধুমাত্র পুরীর সমুদ্রে আনন্দ করতে যাই তা কিন্তু না, তার সাথে সাথে জগন্নাথ দেবের মন্দির এছাড়াও আরও অনেক জায়গা আছে যেগুলো যেতেই হয়। কিন্তু যেই জায়গাগুলো আমরা হামেশাই ভুলে যাই বা নতুনভাবে তৈরি হয়েছে সেখানে বলা যেতে পারে পুরীর অফবিট কিছু জায়গা, সেই জায়গাগুলোর হদিশ দেবো আজকের আড্ডায়।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Eto services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
6: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

পুরীর ঘুরতে যাওয়ার জায়গা আসলে সবার ফার্স্ট যেটা আসে জগন্নাথ দেবের মন্দির, এবং তারপরে নন্দনকানন, চিল্কা, কোণারকের মন্দির এবং জগন্নাথ দেবের মাসি ও পিসির বাড়িও আসে। কিন্তু এইসব জায়গাগুলো তো আপনি ঘুরে নিলেন, কিন্তু এইগুলো যদি একেবারে ঘোরার পর আপনার ইচ্ছা করে যে একটু নতুন কিছু এক্সপ্লোর করবেন, তাহলে কোথায় যাবেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলছি, এরকমই একটা জায়গা আছে যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখন হাইপ দিচ্ছে বা জনপ্রিয়তা পেয়েছে, ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ, এবং যেখানে ঢুকতে 20 ঘন্টা সময় লাগে, মাত্র থাকা যায় 3 ঘন্টা। চাইলে আপনি ওখানে স্নানও করতে পারবেন, এবং সেক্ষেত্রে টিকিট লাগে 50 টাকা, এবং চাইলে আপনি সেই জায়গায় বসে, অর্থাৎ সমুদ্রের ধারে বসে আপনি সমুদ্রকে দেখতে দেখতে এনজয় করতে পারবেন নিজের প্রিয়জনদের সাথে নিজের প্রিয় টাইম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিওবাংলানিউজ.কমে আজকে আমরা বিচ লাভারদের পুরী নিয়ে কথা বলছি, এবং পুরীর সাথে সাথে যারা জঙ্গল সাফারিতে ইন্টারেস্টেড রাখেন, এবং তার সাথে সাথে অবশ্যই পুরী থেকে যদি আপনি জঙ্গল সাফারির মজাটা নিতে চান, তাহলে আপনাকে ওই 1.5 থেকে 2 ঘন্টার দূরত্বে যেতে হবে চন্দকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে রয়েছে জঙ্গল সাফারি। সেখানে আপনি নিজেদের প্রিয় যে জন্তু তাদেরকেও দেখে নিতে পারবেন, পশুদের আদর করতে পারবেন কি পারবেন না সেটা বলছি না, কিন্তু ওই যে হয় না যে চোখের আদর, দূর থেকে একটা আদুরে আভাব, সেগুলো কিন্তু করতেই পারবেন, এবং নেচারের কাছাকাছি আসলে সত্যি খুব ভালো লাগে। তাই জন্য জঙ্গল সাফারি কিন্তু মিস করবেন না যদি আপনি পুরী যান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মানেই হচ্ছে একটা অলৌকিক ঘটনা রয়েছে, সেটা আমরা সবাই জানি। পুরী মানে কিন্তু অনেক গল্প, ঠিক সেরকমই পুরী মানে কিন্তু ইতিহাসে ঠাসা এমন কিছু জায়গা। তাই ইতিহাস যারা ভালোবাসেন তাদেরকে অবশ্যই ললিতগিরি, উদয়গিরি, খণ্ডগিরি দেখতেই হবে। এবং সেই তিনটে জায়গাতেই আমরা সবাই জানি যে মাটি ঘুরে পাওয়া গেছে বৌদ্ধ ধর্মের নিদর্শন, এবং ললিতগিরি উড়িষ্যার সবচেয়ে প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে অন্যতম। এবং আমরা ইতিহাসে পড়েছিলাম মৌর্য সাম্রাজ্যের কথা, সেই মৌর্য সাম্রাজ্যের সমসাময়িক কিন্তু যে নিদর্শনগুলো সেইগুলো দেখতে পাওয়া যায়। এবং পুরী থেকে মোটামুটি সময় লাগে ঘন্টা তিনেক, তো আপনি চাইলেই কিন্তু এই ইতিহাসের জায়গাগুলো এক্সপ্লোর করতেই পারবেন। তাহলে পুরী থেকে কিছু অফবিট ডেস্টিনেশনের কথা কিন্তু আপনার সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো আপনারা প্লিজ জানাতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ ভালোবাসা দিতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা স্পেশালি একদমই অন্যরকম, কারণ আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে আড্ডা দেব সেটা কিন্তু সকল কাছে জানা, আবার কিছু কিছু মানুষ আছেন তাদের কাছে কিন্তু অজানা। সাপ ব্যাং খাওয়া, ফুড কন্টেন্ট তৈরি ও নর্থ ইস্টে মুখবান, যদি এই ব্যাপারটাকে আমি গুরুত্ব দিই তাহলে কিন্তু আপনারা অনেকেই এই মুখবাং সম্পর্কে জানেন। আসলে মুখবাং ব্যাপারটার অল্প বিস্তর পরিচয় অবশ্যই আছে, কারণ নাম না জানা থাকলে এই ধরনের ভিডিও নিশ্চয়ই অনেকে দেখেছেন। সামনে প্রকাণ্ড থালায় বিপুল খাবার দাবার সাজিয়ে এক সেটিংয়ে তা শেষ করা এবং পুরোটা আগা গোড়া ক্যামেরায় রেকর্ড করা। তো দক্ষিণ কোরিয়া থেকে শুরু হওয়া এই ভিডিও কন্টেন্টটি আপাতত উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির প্রতিরোধের আধার, যে কোনো ভূখণ্ডের সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান হলো খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতে সাংস্কৃতিক দূরত্বের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হলো খাদ্য। আর আজকে সেই মুখবাং নিয়ে আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি সৌভিক। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, ফিরে আসছি আজকের এই মুখবাং সম্পর্কে আরও অনেক কিছু আপনাদের তথ্য দেব। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা মুখ পান নিয়ে, চলছে গান মুসাফিরে। তো চলুন দেরি না করে আবারও একটু এগিয়ে যাই। আসলে যে কোনো ভূখণ্ডে সংস্কৃতির একটা অত্যন্ত জরুরি উপাদান বিরতির আগেই বলেছি, যেটা হলো খাদ্য। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূরত্বের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন, এটাও খাদ্যকে কেন্দ্র করেই। তো মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূরত্ব, আসলে উত্তর পূর্ব ভারতের খাবারকে মেনল্যান্ড বারংবার নানাভাবে একঘরে করে দিয়েছে। ওরা তো শুধু সাব্যাং খায়, তাই ওদের খাবারে দুর্গন্ধ, এই সব লব্জ মানে ভীষণ চেনা, কারণ মুখবাং ফরম্যাটের ভিডিওকেই নিজেদের খাদ্য বৈচিত্র্য তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন উত্তর পূর্ব ভারতের কন্টেন্ট নির্মাতারা। ফলে মুখবাং আর নেহাতি কন্টেন্ট না, এখন রাজনৈতিক অস্ত্র বলা যেতে পারে। যেমন অ্যাপোলোস কিন্ট, তিনি বলেছেন আমাদের নাগা খাবারের সম্ভার কিন্তু বেশ বিচিত্র, আমরা গঙ্গা ফরিং ব্যাং শামুক খাই, তো দুনিয়াকে ফলাও করে সেসব আবার দেখাতে যাই, দেখাইও। এবং এই যে অ্যাপোলোসের ভিডিও বেশ জনপ্রিয় হয়, বোঝা যায় তার এই লড়াইয়ে তিনি পাশে পাচ্ছেন আরও কয়েকজন উৎসাহী মানুষকে। তো ইউটিউবের আয় থেকেই তিনি টেলিভিশন, ফ্রিজ, বাইক, গাড়ি প্রভৃতি কিনতে পেরেছেন, এবং তিনি একেবারে স্থানীয় কায়দায় রান্না করে স্থানীয় খাবার খান। হলো তো অজান্তেই একটা সাংস্কৃতিক পরিতৃপ্য তৈরি হয়ে যায়। আমরা ফিরবো আবার আজকের স্পেশাল আড্ডা মুখ পান নিয়ে, জুড়ে থাকুন, শুনতে থাকুন মুখ পান আড্ডা, শুধুমাত্র গান মুসাফিরে। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যে দেশে 8টি আলাদা আলাদা রাজ্যকে নর্থ ইস্ট নামক এক বন্ধনীতে ফেলে খুলেআম বৈষম্য চলে, সেই দেশে নিজেদের খাবার বিশ্বমঞ্চে তুলে ধরা নিঃসন্দেহে রাজনৈতিক বিবৃতি বই কি। আমরা কথা বলছি আজকে কানমসাবিরের আড্ডায় মুখবাং নিয়ে। হ্যাঁ, মুখবাং উত্তর পূর্বের উল্লেখযোগ্য মুখবাং ক্রিকেটারদের তালিকায় আছেন নাগাল্যান্ডের সাওয়ালো সেবো। সেসব খাবার মৌলিকভাবে উত্তর পূর্বের খাদ্যের উপকরণ, মৌলিকভাবে স্থানিক, তা কিন্তু তারা সযত্নে, সগর্বে এবং সচেতনভাবে ধরে রাখছেন তাদের মুখবাং ভিডিওতে। যেমন হোমকেরু চাটনি, সঙ্গে থাকুন। এরকম আরও কিছু মজাদার কথা বলবো, কিন্তু তার আগে আবারও আমাদের অপেক্ষা হয়ে যাচ্ছে কয়েকটা গান শুনে নেওয়ার। চটপট শুনি, তারপর ফিরে এসে আড্ডা হবে মুখবাং নিয়ে, নর্থ ইস্টে মুখবাং।

ফিরে এলাম মুখবাগের আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরের আড্ডা। যেমন বিটুল চাকমার ভিডিওতে স্থানীয় মাশরুম থাকে, তথ্য প্রমাণ বলছে ভারতের উত্তর পূর্ব দিকেই সব থেকে বেশি মুখবাঙে ভিডিও তৈরি করা এবং দেখা হয়। এটা প্রমাণ করেছেন না একটা জিনিস, যেটা শুনলে আপনিও ভাবে যাবেন, উত্তর পূর্ব মানে নেহাতি সাপের ছাল, ব্যাঙের ছাল খাওয়া নয়। তাদের রান্নার নিজস্ব প্রকরণ, নিজস্ব শৈলী আছে এবং তাদের খাদ্যাভ্যাসের স্বতন্ত্র রাজনীতি আছে। এবার প্রশ্ন আসতে পারে, কিসেই রাজনীতি? বহুদিন ধরে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে করতে এই মানুষগুলো এমন সমস্ত সম্পদের সন্ধান পেয়েছেন যা ভৌগোলিকভাবেই বাকি ভারতের কাছে অপরিচিত। তাদের রান্নায় বারংবার এসেছে সেই সব গাছগাছালি, সেই সব মাংস, আর ভারতের বাকি অংশের উদাসীন নাগরিকেরা এদের সযত্নে অসভ্য বলে দূরে ঠেলে দিয়েছেন। তো কলকাতার রাস্তায় খুলেআম ছাগল কাটায় দোষ নয়, কিন্তু উত্তর পূর্বের লোক ব্যাংক খুলে অস্বস্তি হয়। তার কারণ, আমরা উত্তর পূর্বকে নেহাতি একটা ট্যুরিস্ট স্পট ছাড়া আর কিছু ভাবি না। তো আমাদের দাবেদারি করা ব্যতীত যেন উত্তর পূর্বের বিশেষ ভূমিকা নেই, আর সেখানে স্বাভাবিক জনজীবনকে বেঁধে দিতে চাই আরবান মেট্রোপলিসের নিয়মানুসারে। সেখানে অপারক হলে পলিটিক্যালি কারেন্ট আলোকপ্রাপ্ত জনতার ভিড় থেকেও বেশি আসে কিন্তু বৈষম্যমূলক ভাষা। সঙ্গে থাকুন, আবারও ফিরব, কোথাও যাবে না, জুড়ে থাকুন না, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে আটটা। এখন গান

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল একটা মুখবাগ নিয়ে। তো দেখতে দেখতে আমরা মুখবাগ সম্পর্কে অনেক কিছুই বললাম, এবং সত্যি কথা বলতে এই যে একটা খাবারের ব্যাপার, এটা অনেকের কাছে হয়তো নাকসিটকন একটা ব্যাপার হবে, আবার অনেকের কাছে এই ব্যাপারটাই একটা অন্যরকম কিছু ব্যাপার। যেমন নর্থ ইস্টের কাছে এটা কিন্তু একটা প্রিয় খাবার। তো এইভাবে খাবারের বৈচিত্র্য কিন্তু সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, এরকম কিছু ব্যাপার নেই যে অমুক জায়গায় এলে সে এরকম খাবারটার একটা চাপ পড়ে যাবে, তা কিন্তু নয় একদমই। তো যাই হোক, মুখবাঙের এই যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিলো এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও এই সব ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই 4474-3965712 অবশ্যই জানান। আর যারা ইমেল করছেন gm@radiobangladesh.com ছটফট জানিয়ে দিন। আজকের এই শো আপনাদের কেমন লাগলো, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই সোম থেকে শুক্র শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন, জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক কমের সঙ্গে। আজকের জন্য টাটা।

একটা দারুণ উইকেন্ড কাটিয়ে ফিরে এলাম একটা নতুন সোমবার নিয়ে। থাকবো সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র আপনার সঙ্গে। উইকেন্ডটা নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো কেটেছে, আর আপনি কি ভীষণ মিস করেছেন আমাকে? চিন্তা নেই, আজ থেকে পরপর টানা পাঁচ দিন আছি আপনার সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। দেখুন, মাঝখানে যে দুটো দিন কেটেছে সেই দুটো দিন আমাদের অলমোস্ট ল্যাথ খেয়ে কেটেছে, কারণ ছুটির দিন মানেই অবসর, আর অবসর মানেই বাঙালির কাছে সবথেকে প্রিয় খাবার হলো ল্যাথ। সোমবার এলেই মনে হয় দূর, আবার অফিস যেতে হবে। ব্যস্ত ছিলাম ছুটিতে, তখন কিন্তু ভীষণ রাগ হয়। আজকে আমরা একটু রাগ নিয়ে কথা বলবো, কারণ এই সোমবার এলেই না আমাদের মধ্যে অনেক মানুষের মধ্যেই আছে খুব রাগ হয়, অফিস যেতে হবে, আবার কাজ করতে হবে, আবার একটা টানা সপ্তাহ। আবার রাগ এমনই একটা ইমোশন, সেটা যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইমেজ নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। সেটা অফিসে হতে পারে, সেটা বন্ধুর কাছে হতে পারে। আপনার নিশ্চয়ই এরকম রাগ নিয়ে বা রাগ দেখানো নিয়ে এরকম প্রচুর কথা আছে, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও আপনাকে বলে দিই, +447503965712। দেখুন, সোমবার যেহেতু প্রচুর রাগ হবে, সেই রাগটাকে ঠান্ডা করার জন্য পরপর তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং? কি পরপর তিনটে গান শুনে মাথাটা কি একটু ঠান্ডা হলো? মনে হচ্ছে হয়েছে। রাগ ভীষণ গম্ভীর একটা বিষয় হলেও রাগ কিন্তু মানে রাগ নিয়ে কিন্তু অনেক মজারও ইনসিডেন্ট আছে, কারণ এক একজন মানুষের রাগ করার ধরন এক এক রকম হলেও রাগ মিটে যাওয়ার ধরন কিন্তু অন্য অন্য রকম। মানে অনেক মানুষ আছে যারা রাগ কেন করেছে সেটাই রাগ করতে করতে মানে এতটাই দীর্ঘমেয়াদী হয়ে যায় রাগের সময়টা, সেটা ভুলে যায় যে কেন রাগ করেছিল, এবং উল্টো দিকের মানুষটা সেটা বুঝতে পারে না যে সেই মানুষটা কেন রাগ করেছে। মানে এটা নিয়ে একটা ভীষণ কনফিউশন তৈরি হয়ে যায়, ফলে বুঝতে পারে না যে নিজের রাগটা কীভাবে কাটাবে বা যে মানুষটা রাগ করেছে তার রাগটা কীভাবে ভাঙাবে। এরকম কনফিউশন নিয়ে নিশ্চয়ই আপনারও বেশ কিছুটা সময় কেটেছে বা কাটছে বা এটাই হয়ে যায় আপনার সঙ্গে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো +44 7503965712। আর এটাও সঙ্গে জানাবেন যে আপনার রাগের মলম কোনটা, কি পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায়। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। প্রত্যেক দিন যদি আপনি আমাকে শুনতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটা তো জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। মন ভালো নেই? রাগ হলে কিন্তু সত্যি মন ভালো থাকে না। রাগ কমানোর অনেক রকম পদ্ধতি আছে। এই যেমন আমি আপনার রাগটা বা সোমবারে যে স্ট্রেসটা আসছে অফিস যাওয়ার জন্য বা অফিসে বসে প্রচুর কাজের চাপ হচ্ছে তার জন্য আমি যে আপনাকে সুন্দর গান শোনাচ্ছি, মাথা ঠান্ডা করার জন্য গান শোনাচ্ছি, এরকম রাগের রাগ কমানোর প্রচুর মলম আছে, প্রচুর পদ্ধতি আছে। সবার ক্ষেত্রে সেটা আলাদা আলাদা রকম। আমার ক্ষেত্রে যেমন সবথেকে মজার বিষয় হলো, আমার যখন রাগ হয়, সেটা যে কোনো কারণে হতে পারে, আমার বিরিয়ানি খেলে আমার রাগটা ইনস্ট্যান্ট কমে যায়। মানে বিরিয়ানির সঙ্গে আমার একটা অদ্ভুত প্রেম আছে। রাগ কমানোর মলম হিসেবে আমার জন্য বিরিয়ানি অ্যাপ্রোপ্রিয়েট। আপনারও নিশ্চয়ই এরকম কোনো বিষয় আছে যেটা খেলে বা যেটা পেলে আপনার রাগটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায় বা রাগের মলম হিসেবে কাজ করে, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনার রাগের মলম কোনটা, +447503965712। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন। ততক্ষণ পরের গানগুলো আপনাকে উপহার দিলাম আপনার রাগটা ঠান্ডা হওয়ার জন্য।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম। প্রত্যেক দিন আমাদের দারুণ দারুণ বিষয়ে আড্ডা হয়, সেটা জানার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো রাখতে হবে। আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, যেটা কথা হচ্ছিল সেটা হলো রাগ নিয়ে। রাগ তো হচ্ছে, রাগের মলমও হচ্ছে, কিন্তু কোনো সময় নিজেকে একটু ইনিশিয়েটিভ নিতে হয় রাগটাকে ঠান্ডা করার জন্য। মেডিটেশন, মেডিটেশন হলো রাগ কমানোর সবথেকে দারুণ উপায়। মানে অনেকেই ভাবে রাগ হলে মেডিটেশন করতে পারবো না, মানে এতটাই তখন সেই মুহূর্তে রাগ হচ্ছে, তখন যে পাঁচ মিনিট কি দশ মিনিট তো অনেকটা সময়, পাঁচ মিনিট একটু চোখ বন্ধ করে একটু ধ্যান করা সেটা যেন হয় না, কারণ রাগটা মাথার উপর জাকিয়ে বসে। আপনি চেষ্টা করুন না, আজ থেকে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর রাগ হচ্ছে, আপনি মেডিটেশন করুন, পাঁচ মিনিট করুন। আচ্ছা, পাঁচ মিনিটকে অনেকটা সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে দু মিনিট করুন, আস্তে আস্তে সময়টাকে বাড়ান, দেখবেন রাগটা আগের থেকে কিছুটা হলেও অনেকটা কমবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম। যেটা বলছিলাম যে আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা হয়, কিন্তু তার জন্য তো আমাদের ওয়েবসাইটটাকে আপনাকে জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, বিষয়টা হলো রাগ কমছে না কোনোভাবেই, পছন্দের খাবার খেয়েও কমছে না, মেডিটেশন করে মনটা শান্ত হচ্ছে, কিন্তু আবার রাগ হচ্ছে। চাইছেন যেই মানুষটার জন্য বা যেই কারণটার জন্য রাগ হচ্ছে, কারণ তো কখনো এসে আপনার রাগ ভাঙাবে না, কিন্তু যেই মানুষটা আপনার রাগের কারণ সে অন্তত এসে যদি রাগটা ভাঙাতো তাহলে মনটা আরও বেশি ঠান্ডা হতো। এটা কিন্তু খুব সত্যি একটা কথা। আমাদের যদি কেউ যত্ন করে বা কেউ ভালোবেসে রাগ ভাঙায়, সেই রাগ ভাঙানোর মলমটা ভীষণ কার্যকরী হয়। এই যেমন আপনার সোমবারের স্ট্রেসটা এক ঘন্টা পর নিশ্চয়ই কিছুটা হলে রিলিজ হয়েছে, আপনি কিন্তু মেডিটেশনটা করতে থাকবেন। আপনার জীবনে এরকম কোনো মানুষ নিশ্চয়ই আছে যে আপনার রাগ ভাঙায় বা আপনার স্ট্রেস রিলিজ করে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনার প্রিয় মানুষটার কথা, বা যেই মানুষটার উপর আপনি সব থেকে বেশি রাগ করেন, বা যে আপনার সুন্দরভাবে রাগটা ভাঙায়। সময় বলছে আজকে টাটা করতে, আর আমি জানি এটা শুনে আপনার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি যদি এখন বিদায় না নিই, সময় আমার ওপর ভীষণ রাগ করবে, কারণ এর পরবর্তী বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। এখানেই আমায় আজকের আড্ডাটা শেষ করতে হচ্ছে। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পথে যেতে যেতে আমরা নানা রকমের দৃশ্য দেখি, যার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। আবার এমন কিছু ছবি আছে যেগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায়। এইরকমই নানা রকমের ছবির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে যেতে যেতে নানা রকমের ছবি দেখার কথা বললাম, আর সেই যাওয়াটা হতে পারে গাড়িতে করে যাওয়া, রাস্তার দুধারে যেতে যেতে নানা রকমের দৃশ্য দেখা, কিংবা ট্রেনে করে যাওয়া, অথবা নৌকো করে বা জাহাজে করে যাওয়া। যাওয়া আর কোনো শেষ নেই, আর সেই চলতে চলতে পথে নানা রকমের দৃশ্য দেখা। আর সেই দেখার মধ্যে কিন্তু বেশ একটা মজা রয়েছে, কারণ নতুন নতুন জিনিস দেখা, এমন কিছু ছবি আমরা দেখি যেগুলো হয়তো আর আমাদের কখনো দেখা হবে না, কিংবা সেই পথ দিয়েও হয়তো আমরা আর কখনো যাব না। সেই রকম নানা রকমের ছবি আর সেই সব গল্প অবশ্যই উঠে আসবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

দূরপাল্লা ট্রেন, যেতে যেতে হঠাৎ থেমে গেল অজানা অচেনা ছোট্ট একটা স্টেশনে, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। ভীষণ নামতে ইচ্ছে করল, আর নামার পর দেখা গেল ছোট্ট একটা স্টেশন, সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে একটা ছোট্ট গ্রাম, আর দূর থেকে দেখা যাচ্ছে সবুজ গাছে ঘেরা, আর তার মাঝখানে সবুজ একটা মাঠ। ভীষণ যেতে ইচ্ছে করছে, কিন্তু যাওয়া তো সম্ভব নয়, কারণ এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তাই আবার উঠে পড়তে হলো সেই দূরপাল্লার ট্রেনে, আর হয়তো কোনোদিনই যাওয়া হবে না সেই ছোট্ট স্টেশনে। কিন্তু বাড়িতে আসার পরেও বারবার মনে পড়ছে সেই জায়গাটার কথা। এমন একটা দৃশ্যের কথা কল্পনা করলেই কেমন অদ্ভুত লাগে বলুন তো। সত্যি আমাদের এই যেতে যেতে পথে যে নানা রকমের দৃশ্য, আর তার মধ্যে থেকেই যদি এইরকম একটা ছবির মতো যদি কোনো স্টেশন আমরা দেখতে পাই। সত্যি আজ আমাদের পপকর্নে আমরা কথা বলছি এই যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় হয় যে একলা অনেকটা পথ যেতে হয়, আর সেই সময় মনে হয় যে ঠিক আছে একটা বই নিয়ে নেব আর তারপর পুরো রাস্তাটা আমরা সেই বই পড়তে পড়তেই কাটিয়ে দেব। কিন্তু দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যেই যেন সেই সময়টুকু পার হয়ে গেল, আর সেই পথের দূরত্বটাও যেন মনে হলো অনেক কম। সেই মানুষটা যার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন তার সঙ্গে আর কথাও হবে না, কিন্তু তার সঙ্গে কাটানো সেই যে মুহূর্তটা, সেই যে সময়টুকু, সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা। আর সেখানেই আপনার সঙ্গে শেয়ার করলাম এমন একটা মুহূর্তের কথা, যে এমন অনেক সময় তো আমাদের হয় যে আমাদের একলা কোথাও হয়তো জার্নি করতে হচ্ছে, আর সেখানেই আমাদের দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে আর হয়তো কোনো দিন দেখা হবে না, কিন্তু সেই যে স্মৃতিটুকু সেটা কিন্তু থেকে গেছে আজও। আমাদের আজকের এই যেতে যেতে পথে দেখার গল্প নিয়ে আমরা থাকব আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আঁকা বাঁকা সরু পাহাড়ি পথ বেয়ে চলা, আর সেই পথে চলতে চলতে নানা রকমের ছবি। কোথাও বা পাহাড়ি গাছগুলোতে ফুটে আছে অপূর্ব সব ফুল, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা আর তার সেই অপূর্ব জলের শব্দ, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো একে অপরের সঙ্গে খেলা করছে, আর সেই সব দৃশ্য দেখতে দেখতে পথ চলা, আর তারপর সেই টিলার ওপরে গিয়ে পৌঁছনো, আর সেখান থেকে অপূর্ব দেখা সেই সূর্যাস্ত। তারপরে হয়তো অনেকবার সূর্যাস্ত দেখা হয়েছে, কিন্তু সেই দিনের সেই যে সূর্যাস্ত যা এক অপূর্ব মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিল, সেটা হয়তো একেবারে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছিল। তাই পরে যতই সূর্যাস্ত দেখা হোক না কেন, সেই দিনের সেই সূর্যাস্ত, সেই যে মুহূর্ত, সেই যে ছবি, সেটা আজও মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। আর সেই রকমই আমাদের পথে দেখা, যেতে যেতে নানা রকমের দৃশ্য, নানা রকমের মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের এই আড্ডা অবশ্যই জারি থাকবে, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা নিয়ে। আসলে আমাদের এই যে প্রতিদিনের পথ চলা, সেখানে যেতে যেতে আমরা কত রকমের দৃশ্য প্রতিদিন দেখছি, তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা আর সেভাবে মনে রাখি না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা সারা জীবন মনে রেখে দিই, সেগুলো আমাদের স্মৃতির মধ্যে থেকে যায়। আর সেগুলোকেই আমরা মাঝে মাঝে যখন মনে করি, তখন আমাদের মন একেবারে অন্যরকম হয়ে যায়, একেবারে একটা অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে দেয়। আর সেই সব মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে

গলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের গলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের গলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

0: ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেব সেটা ঠিক বিষয় নয়, সেটা একটা ইমোশন। সেটা একটা খাবার তো অবভিয়াসলি, কিন্তু সেই খাবারটা কিন্তু জনপ্রিয়তম আমাদের দিদিদের কাছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডা নামে গৌরব, চলে এসেছি আরও একবার আপনার গোটা দিনটা গানে গল্পে আড্ডায় ভরে দিতে, আর অবশ্যই উড়ে বেড়াতে আপনার সঙ্গে আপনারই ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেলে দিয়ে। তো যে কথা বলছিলাম, যে খাবারটির কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করব তাকে আমরা ফুচকা বলে জানি। আগে হ্যাঁ হ্যাঁ ফুচকা, যেই ফুচকার কথা উঠলেই স্পেশালি দিদিদের মুখটা কিন্তু একেবারে হয়ে ওঠে আর কি। তো এই ফুচকার সঙ্গে কিন্তু অনেক ঘটনা, অনেক গল্প, এমনকি বেশ পুরনো ইতিহাসও জড়িয়ে আছে, যেগুলো কি না এক কথায় শুনলে অবিশ্বাস্য লাগে। ইনফ্যাক্ট সেই সমস্ত কথা শুনলে একদম বোমকে যেতে হয়, বুঝলেন, একদম বোমকে যেতে হয়। তো সেরকমই কিছু বোমকে যাওয়া কথা এই ফুচকাকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ